0: FM 드래곤 밴. 뉴스, 뮤직, 엔터테인먼트. FM 103 메가헤르츠.
1: 이투 아카시바니 코히마. Health and Family Welfare Program de akosok manuke swagat kuri di ase. Ajirati amar Health and Family Welfare Program de borkhan pani giriya somoy de bimar kisim khan kiki ulai thake aro kiniga kuri gina sabu lagibo itu opor de Krevot Sonyo Community Health Officer Health and Wellness Center Kitima logot Vithobrahe interview loa program ekta hunibo pabo. আজি আমাৰ ষ্টুডিঅ'তে আহি কিনে আছে ক্ৰেভট সন্য, কোনেহে কিডিমা হেল্থ এণ্ড ৱেলনেছ চেণ্টাৰতে কমিউনিটি হেল্থ অফিচাৰ কৰি আছে, কোনটো খাতাতে চি এইচ অ' ইনাভি মাতি থাকে। তাৰ আজি আমাৰ খানকে শুনাবিলাক খানকে বৰষুণ পানী গিৰা সময় বীমাৰ কিচিম ওলাই থকাটো কি কি খান ওলাই থাকে আৰু কি কেনেকুৱা ইটো খান হাতাই কিনে থাকিব, ইটো ওপৰতে কথা পতা কৰিব আহি কিনে আছে। বেশি খুশি আছে আজি আপনার সময় পাই কিনা আহা নিমিতে। তো সবসে পইলা আমি জানিবলে মন থাকা তো হইলে আজিকালি বরখন পানি গিরিয়া সময় দে বিমার কিসিম খান বি ওলাই থাকে, তো এটু হান্তু কি কি আছে?
2: আচ্ছা, বরখন পানি গিরা লাগা সময় দে হইলে তো কিসিম কিসিম বিমারি বেশি ওলাই যায়। আর ইটু কোনবা দে তো হইলে তো ডায়রিয়া, জলবজা, টাইফয়েড খান নিচনা, ডেঙ্গু খান নিচনা, টনসিলাইটিস, কলেরা, একিউট গেস্ট্রো এন্ট্রাইটিস, আর মহান কমন কোল্ড আর ফ্লু খান বেশি দেখি থাকে।
1: আপনার ডায়রিয়া কয়ে আছে বা জলবজা, তো জলবজা এটু তো হইলে একজন জলবজা হইলে তো কিনেকা হয়ে যায় আর জলবজা সময় দে কি করবলে লাগে?
2: আচ্ছা, বরখন

0: পানি গিরিয়া সময় দে ডায়রিয়া মানে জলব জ্বালা বিমারও বেশি হয়ে যায়। ইটু জলব জ্বালাতো হইলে তো পানি পানি নিচনা পায়খানা দিন দে তিনবার চারবার ওপর হয়ে যায়, ইটু গিয়ে জলব জ্বা ইটু কয়। আর জলব জ্বালে মাথা হানবি বিখাই যায়, বমি বি ঘুরি যায়, আর মাথা হানবি ঘুরি যায়, আর বুখার হানবি উঠি যায়, পেট খান বি বিখাই যায়, আর ক্রেমস পেটে ক্রেমস মানে পেট বি টানি টানি না বিখাই যা নিচনা ইটুবি হয়ে যায়, আর পায়খানা দে শিঙান নিচনা গাম গাম নিচনা ইটুবি হয়ে যায়, আর কোনবা তো পেটে ব্লোটিং মানে পেট বি ফুলি যাওয়া নিচনা ইটুবি দেখি পায়।
1: তো এনেকা হলে তো কি করবলে লাগে?
0: ইটু বিমার তো এক হাফতা ইটু নিচনা হয়ে যায়, হলেবি এক হাফতা লা ওপর ইঙাই হয়েছে বলে তো আলাগ বিমার বি লাগি না থাকি যাব পারে। আলাগ বিমারি মানে ইরিটেবল বাউল সিন্ড্রোম নহলেবি আলাগ খাতারনাক বিমার বি হয়ে যাব পারে। তো ইটু বিমারি তো হয়েছে বলে তো মহান ব্যাকটেরিয়া নহলে প্যারাসাইট ইটু খান বা লাগি যাবলে পারে। ইটু বিমার তো লাগিলে তো মহান বেশিরভাগ ডিহাইড্রেশন মানে গাওদে পানি কমতি ইটু দেখি পায়। ইটু কোনবা সময়দে তো বেশি জীবন কারণে খাতারনাক বি হব পারে। ইটু গাওদে পানি কমতি তো কিনিগা হয়ে যায় না মহান জানিব কইলে তো পিয়াজ খান মহান বেশি লাগি যায়, মুখ খান আর মহান গাও খান বি সুখা সুখা নিচনা হয়ে যায়, পিসাব বি বেশি কমতি হয়ে যায়, আর পিসাব করিয়া সময় দে হইলে বি পিসাব তো লাল নিচনা আর লেতারা নিচনা ইটু হয়ে যায়, মাথা খান বি ঘুরাই যায়, আর ইটু কারণে মানু তো কমজোর বি বেশি হয়ে যায়। গাওদে পানি কমতি তো বাচ্চা ছুটু খান এক সাল নিচে খান গে ইনফ্যান্ট ইটু খান গে ইনফ্যান্ট কয়, তো ইটু খানে কি না জানিব কইলে তো বুখার বেশি উঠি যায়, বুখার তো 102 ডিগ্রি ফারেনহাইট নহলে বি 39 ডিগ্রি সেলসিয়াস তক উঠি যাব পারে। আর বাচ্চাহান কান্দিলবি বাচ্চাহান সুকুপানি বি নাওলাই যায়, আর বেশি ইরিটেটেড বি হয়ে যায় মানে ফাট ফাট গুসা আর খুশি নাপাই যা ইটুবি হয়ে যায়। কুমা বাচ্চাহান দে দেখিছো বলে তো সুকু বি বেশি ভিতরে গুছি যা নিচনা দেখি যায়, আর মাথা দে ফন্টানল কোয়া মাথা লা মাজোদে বি ভিতর গুছি যা ইটুবি দেখি পায়। ইটু বিমার তো মহান কিনা রুখিব পারব কইলে তো বাল পারা মহান হাত খান ধলাও লাগে, বাত সাত খান না বানা গে দে আর বানা পিছে দেবি ভালবা হাত ধলাও লাগে, মহান লেট্রিন গড় খান যা পিছে ভালরা হাত খান সাফা করব লাগে, বাচ্চা হানলা ডাইপার হান বদলি করিয়া পিছে দে হলিবি ভালবা হাত খান সাফা করব লাগে, খাসি নহলিবি শিঙান খান মুসিয়া পিছে দেবি ভালবা হাত খান ধলাও লাগে, হাত খান দো মহান ধলা দো সাবুন ব্রা ভালরা 20 নহলে 30 সেকেন্ড নিচনা ভালবা সাবুন ব্রা তোলাও লাগে, সাবুন থাকা নাই গুলিবি হ্যান্ড স্যানিটাইজার আজিকালি মহান গড় সব খান্ডে থাকে ইটু চলাওলে পারে। একদম দরকার একটা কথা হইলে তো ভ্যাকসিনেশন মানে টিকা লাগা ইটু ঠিক সময়ে বাচ্চাহানগে চলাও দিব লাগে, বাচ্চাহানগে ঠিক টাইম পুঁছিয়া দামদে ঠিক ঠিক সময়ে লু যাই না টিকা লাগাই দিলে তো ইটু বিমার একলা নহই না বিমার বেশি আলাগবি বন করবলে পারে। পানি খান মহান খা সময় দে হলিবি ভালবা সাফা করনা বয়েল করি না মহান খাও লাগে, পাত্তা সাতান হলিবি ভালবা সাফা করি না পাকাই না ইটুহান খাও লাগে, আর ইটু সময় দে মহান ওআরএস খান বি বাচ্চাহানগে দিওলে পারে।
1: আচ্ছা আচ্ছা, ইয়েদে আরো একটা জানিবলে মন থাকা তো ওআরএস কই থাকা তো হলে আমাখান দোকান দে আজিকালি ওআরএস ইনা কোনে আলাগ আলাগ ফ্লেভার দে বিকাই থাকে, তো দোকান দিয়ে আমি খান ডাইরেক্টলি যাই না ইটুহান কিনে কিনে খাব পারে না কিনেগা আছে?
0: আচ্ছা, ইটু ওআরএস তো হয়েছে বলে তো দোকান দে জুস বক্স খান দে পাহান নহই না মহান ফার্মেসি হান দে পাউডার লা প্যাকেট ইটু ওআরএস খান পায়, তো ইটু পাউডার দে ওআরএস পা ইটুই ইউজ করব লাগে মহান পেট জ্বালা সময় দে, তো ইটু মহান একটা প্যাকেট ওআরএস তো এক লিটার পানি দে ভালরা মিলাই না মহান খাব পারে, বাচ্চাহান ছুটু হাঙ্গিবি দিবলে পারে, আর ইটু তো একদিন বানাই দিছি বলে তো আজি বানাইলে আজি খাও লাগে, আর বাচি না থাকি বলে তো ফেলাই দি না কালি দু আর নতুন বানাও লাগে পুরানা তো আর না খাও লাগে।
1: আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আকো দুসরা একটা জানিবলে মন থাকা তো টাইফয়েড, আজিকালি টাইফয়েড ইটুবি বেশি মানু টাইফয়েড বুখার আছে টাইফয়েড ওলাই কিনা আছে এনাবি শুনি থাকে, তো টাইফয়েড বিমার হইলে একজন কিনেগা হয়ে থাকে না?
0: chat

0: typhoid fever ge moi khan enteric fever itu bi mate aru itu bimar do ekta puka salmonella kwa ekta puka ra lagai de to ekjun do typhoid bimar hoise koile do bukhar wa shuru kure bukhar do age de do komti thagina aste aste uthi jai to bukhar do 104 degree fahrenheit no libi 40 degree celsius tok uthi jabo pare aro bukhar ekla no hoina bukhar aha piche de gau han pura kapi kapi na bi ahi jai matha khan bi bikhai jai aro itu bimar laga han do bishi komjor aro takot pi na thaka itu bi dikhi jai pet khan bi bikhai jai aro kunma do huile do pet khan bi ja aro kuma manu huishu le do latrine bi na jai ja itu bi hoy aro itu somoy de mohan gau han de saishu le do lal lal nishna mohan pet te aro mohan la chati de lal lal daki olai ja itu bi dikhi jai kuma huishu le do bat sat khan bi khawule mon na thaka itu bi hoy jai aro itu bimar ho samoy de mohan gau han bra bishi pusna bi olai jai itu bi dikhi pai itu bimaro kina lagi jai koile do itu bimaro bishi bakto mohan itu bimar bishi thaga la jaga hande jai shule itu bimaro lagi jai itu pukka do hoile mohan la paikhana aru pisap tera lagi jai latrine khan ja piche de bawa na dolaile itu pukka do moi khan la hat pra mohan jaina latrine hane jaina ahap che saman ala khan chushule itu saman khan de jaina pukka do lagi jai aro itu puka do tatera ekjun ekjun ge lagi ja dikhe itu bimar do hoise gole do mohan bhalwa safa safi thagiwo lage mohan itu somoy de tenga fol mane fruits itu han bi khawo pare itu han mohan kha somoy de bhalra dolaina no holiwi taila cover khan olaina khabo lage pani khan mohan bosti han de dikhe han hole do pahar khan ba ahina bishi safa se wina mohan do gode anina okuna kurina khai jai itu han do dikhia do bishi safa dikhe holiwi gode anina mohan na khagire bhalra boil kurina pani do khawo lage puka han do pani la bitore thagiliwi mohan do dikhole na pare itu garne mohan do pani do ania bichi de bhal wa tage boil kurina phutio dina itu che mohan khawo lage noile itu puka do pani la bitore zinda thagile mohan itu pani kha biche do bimar han olao pare
1: acha to itu typhoid bimar itu do hole do kinega rukhabo
0: itu typhoid bimar do hoise gole do mohan ite holiwi mohan tika han tik somoy de lagai jule itu bi rukhabo parbo aro mohan itu bimar karne hole do mohan hat khan bishi safa thaiwo lage somoy somoy de hat khan dholai thaiwo lage latrine han de jab chide hat khan bal ra sabun ba dholao lage sobjian holiwi bhalwa dholain khawo lage mongso han holiwi anile do bhalwa tik banaina khawo lage aro mohan dud khan nishna gore anina kharam de kitabo do packet lase guna mohan boil bi nakuri jai hulbi itu han packet khana huli shu hulbi mohan kha somoy de thik bara dud tu boil kurina khawo lage
1: acha acha aro dusra ekta do hile do amna agere kwa nishna tonsillitis ko ese to itu gola bikha itu bi ekjun tonsillitis olai shu gule kinega hoy aro itu kinega ekjun nijoy ge sabule paribo
0: itu tonsillitis bimar to ki ase koile do gola la bitore tonsils mane guti nishna kinar kinare thage to itu ye tonsils mate to itu somoy de itu tonsils khan do lal lal aru phulia nishna hoy jai to itu bimar khan hoy jai somoy de moi khan tonsils tu gola la kona kona re thaya handu phuli jai aru itu han bikhai jai to muk tu kholaina saishu gule du itu la osor hande buga nohilwi haldi rong nishna dagi dagi dikhi jai
1: acha
0: bad khan kha somoy de huliwi pani khan kha somoy de huliwi gola han juli juli na bikhai jai aru giliwo lebi mohan dikdar hui jai bukhar khan bi bishi hoi jai itu somoy khan de aru sas khan bi bia gundai jai itu bi dikhi pai
1: acha du itu dusra ekta aro jane bole mon thaka ekta tonsillitis tu hole do khali dangor khan lo de bra ulai na na chutu bacha khan bi ulai aro kotha kotha chutu bacha khan lo de ulai gole do itu kina jane bole paribo
0: cha itu tonsillitis tu 15 সাল লা নিচে হানদে বিশি থাকে হলিবি ছুটু বাচ্চা 1 সাল লা নিচে কোটা কো না পারা হান হুইশগুলে দো মোহান কিংগা ইতু বিমারো আছে উনা জানিও পারো গলে দো বাচ্চা খান দো ইতু থুক খান মুকলা কোনা কোনা বা গিরি যায় খাওলেবি মন নাই হই যায় দুধ খান হইলিবি ভাত খান দিলিবি না খাই যায় আর বেশি খিচেরা ইতুই হয়ে যায় বাচ্চা খান তোমান ইতুহান ছুটু বাচ্চা হান লাদু ইতুহান দেখিব পারে।
1: আচ্ছা আচ্ছা, বেশি খুশি আছে এই হাম্পি জানাই দিয়ার কারণে। আর দুসরা একটা জানিবলে মনটো হইলে টনসিলাইটিস ইটু হইলে তো আমাখান কিনিগা পর হাতাই কিনে রাখিব পারিব।
0: আচ্ছা, ই টনসিলাইটিস বিমারো হইছে বলে তো মই ইচ্ছা কোয়া নিচিনা 15 সাল লা নিচে হান্দে বেশি হয় হলিবি 15 সাল একলা নহয় না ইটুলা অপর আলাক ডাঙর মানুষ হাঙ্গে হলিবি সব ওলাই যায় হলিবি মহান ইটু বাচ্চা হাঙ্গে হুইছে বলে তো মহান কিংগা অলপ বন করব পারব কিছু বলে তো বাচ্চা হান্দু বেশিরভাগ তো স্কুল হান্দে যায় ক্লাস খান্দে ক্লাসমেট খান লা ওসর খান্দে ওসর ওসরে বহি যায় তো তাতে ওয়া ইটু বিমারও একজন একজনকে লাগি যায় ইটু বি হয় তো বিমার হওয়া ইঙ্গা বিমার থাকা লা সময় দে হুইছে বলে তো স্কুল দে না যায় না ঘরে ওয়া তাহাঙ্গে আরাম করো দিয়া ইটু হি ভাল আছে। ইটু বিমারও মই খান বেশি সংক্রামক পি আছে মানে কন্টেজিয়াস আছে ইটু বিমারও তো বেশি সাফা সাফি থাকিব লাগে হাত খান হলেবি সময় সময় দে ধলাই থাকিব লাগে মই খান কাপ খান হইলেবি নলি পানি বটল খান একজন একজন লা না চলাও লাগে নিজর নিজর লা আলাক আলাক চলাও লাগে বাচ্চা খান বিমার হয়ে যায় সময় দে গড়েহি রাখিলে ভাল বাচ্চা হাঙ্গে মহান কব লাগে কি খাসি করার সময় দে মুখ খান বন করি না রাখিব লাগে ইটু সময় দে বাচ্চা একলা নহি না ডাঙর খান হইলেবি মাস্ক চলাহি বেশি ভাল আছে।
1: আচ্ছা ঠিক আছে, আর বিমার আলাক একটা তো ডেঙ্গু ইনাবি মাতি থাকে তো ইটু ডেঙ্গু তো হইলে তো কি বিমার আছে আর কিনেগাপরা আমখান ডেঙ্গু আছে কইনে জানিবলে পারিব।
0: আচ্ছা, ইটু ডেঙ্গু বুখার দো মছরপরা বিমার আনিয়ালা একটা বিমার আছে ইটু মছরলা নাম গেদো এইডস মসকিটো ইঙ্গা মাতে তো ইটু ডেঙ্গু হওয়ালা সময় দে হইলেবি বুখার উঠি যায় বুখার দো বেশি হয়ে যায় বুখার দো 104 ডিগ্রি ফারেনহাইট নহলবি 40 ডিগ্রি সেলসিয়াস তকপি আর ইটুই উঠি যায় মাথা খান দি বেশি বিখা ইটুই দেখি পায় মহান ইটু বিমার হওয়ালা সময় দে হলে হার্ডি খান আর মহানলা গাড্ডি খান বি বেশি বিখা ইটুই দেখি পায় মাথা খান বি বিখাই যায় মানুষ বেশি দো আর বমি খান বি লাগি যায় মহান সুকুলা পিছিয়ে খান বি বিখাই যায় আর গাও খান সাইসে বলে লাল লাল দাগি নিচনা বি ওলাই যায় ইটু বিমার দো কুম্বা হইলে তো এক হাফতা নিচনা দে ভাল হয়ে যায় হলিবি ইটু কুম্বা বিমার দো খাতারনাক পি হয়ে যাব পারে ইটু বিমার দো খাতারনাক হইছে বলে তো ইটু বিমার গে দু ডেঙ্গু হেমরেজিক ফিভার না হইলেবি ডেঙ্গু শক সিন্ড্রম ইটু বি মাতে।
1: আচ্ছা,
0: ইঙ্গা সময় দে মই খান লাগা প্লেটলেট খুন্দে পালা একটা ইটু বেশি কমতি হয়ে যায় প্লেটলেট তো বেশি কমতি হয়ে যায় ইটু কারণে মহান ইন্টারনাল ব্লিডিং মানে গাওলা ভিতর বারাহি খুন ওলাই যায় আর মহান দেখিয়ে পাওয়া দো অর্গেন ফেলিয়ার মানে গর্ভাক খান বি বিয়া হয়ে যায় ইটু বি দেখি পায় আর কোনবা বেশি সিরিয়াস কেস দে হলে তো মানুষ মরিয়া তকপি দেখি পাই যায় হুঁশিয়ার লাগা নিশান কোনবা খান তো হইছে বলে তো মহান দেখি পাওয়া দো বুখার দো ওলাই যা পিছে একদিন দুই দিন পিছে রে বার বার বমি হয়ে যায় ইটুবি দেখিয়ে দাঁত লাগা মংস হান্দে খুন ওলাই যা ইটুবি দেখি পায় নাক পারাবি খুন ওলাই যায় আর কোনবা তো ইটু পিসাবতে বি খুন ওলাই যা ইটুবি দেখি পায় কোনবা তো পায়খানা দেবি খুন ওলাই যা ইটুবি দেখি পায় গাওলা ভিতর দে আলাক আলাক জায়গা হাতে লাল লাল ডাকি ইটুবি দেখি পায় ইটু খান তো সব তো মহান ইন্টারনাল ব্লিডিং গাওলা ভিতর দে খুন ওলাই যায় ইটু কারণে ইটু খান সব দেখি পাই যায় কোনবা সময় দে শ্বাস পি ললে দিগদার ইটু বি দেখি পাই যায় আর মহান ইটু বিমার হয়ে যা সময় দে তো বেশি কমজোর আর আলসি নিচনা ইটু বি দেখি পাই যায়
1: তো ইটু বিমার ডেঙ্গু কই থাকা তো কিনে রুখাব পারব।
0: আচ্ছা, ইটু বিমারও মহান কিনে রুখিব পারব কইলে তো মোচর পাড়া কামড়লে বন করব লাগে আর মহান ইটু কিঙা বন করব পারব কইলে তো মহান বাহার হান যা সময় দে

Agriculture value chain to state ekta public private partnership model banai dibole ase MOU do jakale commission and secretary horticulture department laga office chamber Kohima di sign korise cooperation bra sarkar aru private sector stakeholders majuri mil milap laga lamba somoyra framework banai kina contract farming cluster based cultivation post harvest management processing aru nagaland horticulture produce laga value addition barhai dibole ase Agreement Nichidi partners pra pineapple cultivation cluster banaigana dusra high value horticultural crops kan kiwi, lychee, rambutan aro spices kan uthai dibile ase. Project pra solar dehydration units, cold chain facilities banaigana domestic aro export markets karne market bhal pra jorai dibile ase. ইটিয়া থাকে ডিমাপুর মিউনিসিপাল কাউন্সিল চেয়ারপার্সন হকিতু ইয়েপথমের খিলাপ একটা নো কনফিডেন্স মোশন টু ফর্মালি বেশ করেছে মোশন দি মিউনিসিপালিটি লাগা 23 ইলেক্টেড মেম্বার্স বা 12 মেম্বার্স দি ডেপুটি চেয়ারপার্সন বা লয়েগিনা ইন্ডোর্স করেছে ডেপুটি কমিশনার ডিমাপুর তিনো চংশি চাং বা একটা অফিসিয়াল নোটিফিকেশন যা কালি দিয়ে কিনা কইছে একটা লিখি কিনা দিয়া নোটিস বা মোশন বেশ করিয়া তো নাগলা মিউনিসিপাল অ্যাক্ট 2023 লাগা সেকশন 15 লাগা লাইন দি মে 11 তারিখ পাইছে এটো লগা জবাব দি ডেপুটি কমিশনার ডিমাপুর বা একটা স্পেশাল মিটিং দো মে 22 তারিখ ডিমাপুর মিউনিসিপাল কাউন্সিল লগা ইলেক্টেড মেম্বার্স লগা ডিএমসি অফিস দি রাখি কিনা এক্স অফিসিয়াল মেম্বার্স আর নমিনেটেড মেম্বার্স না মিলাই কিনা নো কনফিডেন্স মোশন দি চার্চা করে ফেসলা করবিল আছে স্টেটে লিগাল ডিসপিউটস থাকিয়া পরা দেরি করে দিয়ে কিনা সবসি পহিলাবার 20 সাল থাকিয়া পাছতে জুন 2024 দি মিউনিসিপাল ইলেকশনস টু রাখিছে আর এই টু কানেক্টিং এডুকেশন টু অপরচুনিটিস লাগা ফোর্থ এডিশন দো ইনভেস্টমেন্ট এন্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ নাগাল্যান্ড বা জোকা করে কিনা ইন্টিগ্রেটেড বিজনেস হাব এন্ড ইনোভেশন সেন্টার ডিমাবদি আজিবা শুরু করে আছে ইনিশিয়েটিভ পর নাগাল্যান্ড আর নর্থ ইস্ট লাগা নওজওয়ান খান ইন্ডিয়া লাগা ডাঙর এডুকেশন ইনস্টিটিউশনস লগতে ভাল পর সামিল করে দিয়ে কিনা এম্পাওয়ার করে দিবল আছে অফিসার দি এন্ট্রি তো ফ্রি আছে কলেজ স্টুডেন্টস আজিকালি ক্লাস 12 পাস হওয়া স্টুডেন্টস আর ফাইনাল সেমিস্টার স্টুডেন্টস খান পর স্পট টি ফুজো 9 বাজে পর রেজিস্টার করে বলে পারিব অফিসার দু কালি খতম হবলে আছে আর এটির লগত আজি ফুজুর লাগা খবর ইমান দি শেষ করে আছি শুনি থাকিবি সামসাত বাজি 10 মিনিটে নাগামিজ খবর আনি দিবলে আছে

Well, Tim from Lakuti Itaibi likhing na thepo thea se, life is a beautiful gift for us. We should not spend our life in grief and sorrow. Life is very short, we should enjoy it. Kuhin na likhi ase. Well said, Tim from Lakuti. Apni kwa nisina thiki ase itu hai, apni bhi buji je, tu nisina sab manu bhi tu hisab te buji thaki ho pare. But at the same time, enjoy kuri lewe ekta hisab te kuri shi gule baal. Kine life short ase, life to এনেকুৱা আছে কৈ না তুমি খান এনে খুচি খুচি বি এনজয় কৰা বি তুমি বিয়া আছে বাট লিমিট থাকিব লাগে কি কি কৰিছে বুলি বি দেট ইজ অল এনাদৰ মেছেজ লিখি আছে নমস্কাৰ আৰ জে জেকব ছাৰ আজি ইণ্ডিয়ান চিনেমা লগা এক্ট্ৰেছ মাধুৰী দীক্ষিত লগা জন্মদিন আছে তাইৰ লগা ফিল্ম পৰা একটা গানা আপুনি লগা পচন্দ পৰা বজাই দিবি না ছাৰ কৈ না যোগেন্দ্ৰ ৰংপি ধৰমকিৰি ৰংপি আৰু সোণালী এংটিপি সারিহি জন কার্বিয়ান লং আসামপাড়া লিখে না পতা আছে ওয়েল থ্যাংক ইউ সো মাচ যোগেন্দ্রা ধরমকিরি আর রং আপনি খান সব ইটু তাই লাগা আজি জন্মদিন আছে কবি না সব লিসনার্স খানকে জানাই দিয়ার কারণে আপনি খানকে বেশি থ্যাংকস কবি না জানাই দিয়ে আছে আর মই তাই লাগা ফিল্ম পরা বাজাই দিবলে এটা গানাটু নপারব কিলে মানে অলরেডি লাইন আপ হয়েছে মই বাজাবলে থাকি এখন তো সো এনিওয়ে নেক্সট প্রোগ্রামতে আছে এস এম এস রিকুয়েস্ট প্রোগ্রামতে আপনি খেয়ে লিখি কিনা পতাই দিবি তিনিকা হলে মহে বাজাই দিব আর ইয়াতে লিখে আছে গুড মর্নিং জেকব স্যার আপনি ভাল আছে মই বিমার হয়ে আছে দোয়া কারে হাম জলদি আরাম হো যায় ঘরত বহি বহি মন বিয়া লাগিছে এফ এম গানা শুনি শুনি এনজয় করে আছো আর দাদি কাট অমল বসুমতী ডেডিকেট করে দিয়ে আছে বিমল বসুমতী দুর্গেশ নগনপুরী তুতুমণি বরা শিকারী রংফার রুকুবিলে মেথা সাবিনা বেগম অল ফ্রেন্ডস কই কিনা গোলাঘাটপাড়া মোহাম্মদ কাসিম আলী তাইবি লিখি কিনা পতা আছে ওয়েল মোহাম্মদ কাসিম আলী আপনি জলদি ভাল হয়ে যাবি বিমার আপনি দুঃখ পাই আছে কই কিনা এতে লিখি কিনা পঠাই দিয়ার কারণে আপনাকে জলদি আরাম পাবলে দিব নেক্সট মেসেজ আকো লিখি কিনা পতা আছে গুড মর্নিং আর জে স্যার কার্দম কইনে লিখি আছে তিন নম্বর দিলওয়া জান কার্বি আলং পরা শিকারী রংফার কেহাই এংটি জেনসিং তেরাং ডাকওয়াম হানসে আর যোগেন্দ্র রংপি কইনে লিখি আছে ওয়েল থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড গুড মর্নিং আপনি হ্যান্সব কিবি আর ইয়াতে লিখি কিনা পতা আছে আর জে জেকবজি আজ 11:30 কো কন সা প্রোগ্রাম আয়েগা জি বতাও কই না লিসনার্স যোগেশ নগনপুরি লিখি না বতাছে আজ 11:30 মে হোগা আপকি ফরমাইশ প্রোগ্রাম দ্যাট ইজ এস এম এস রিকোয়েস্ট প্রোগ্রাম হোগা সো ইসলি আপল তৈয়ার রহিয়ে ওর লিখ কে ভেজ দিজি অনাদার মেসেজ লিখে আছে আর জে জেকব এভরি ওয়ান ওয়ান্টস টু বি রিচ অ্যান্ড লিভ লাইক এ হিরো বাট সডেনলি everyone does not get the opportunity to be rich they try labor but their needs or income do not match their dreams koigina likhi ase what about you koigina likhi ase from rokuville meta for mild pilupar chupukidima para well rokuville meta sob manbi dhoni du hole mon lage hole ki kruo takdir te ki likhina ase tu hobule ase so I hope you will understand moi koi dian china তো থ্যাংক ইউ সো মাচ ফর রাইটিং তো নেক্সট গানা শুনব আপনাদের অনু মালিক কে কে আর খরচ লাগা বাস্তে আছে ফিল্ম আছে হামকো দিওয়ানা কর গাই গীত লিখিয়া হয়েছে সমীর মিউজিক দিয়া হয়েছে অনু মালিক

0: FM 103 megahertz.
1: Itu Akashvani Kohima, homoi 11 baje hwaloge Kohima town laga traffic update neka ani dia se. Mon khola praloi kina PHQ junction itia northbound te moderate traffic dikhai se aru southbound te light traffic ase. Dusra rasta hoile old minister's hill aru jail colony rasta. PHQ junction praloi kina major junction northbound te moderate traffic ase. কিন্তু সাউথ বাউণ্ডে লাইট হালকা ট্রাফিক আছে এটা দুসরা রাস্তা হইলে প্যারামেডিকেল টিম লাইজি নহলে বা লেডিস মাইল রোড টিসিপি গেট পড়ালই কিনা রাজু পয়েন্ট এটা নর্থ আর সাউথ বাউণ্ড দুইটাতে বি মডারেট ট্রাফিক আছে তো যদি দুসরা রাস্তা লইলে বক্স কাটিং এন এইচ কে পড়া সেন্সেস পয়েন্ট নহলে বা ফুলবাড়ি পড়া খুচিজি গ্রাউন্ড টু রাজু পয়েন্ট এতিয়া রাজু পয়েন্ট পৰা লৈ কিনা সেন্সেস পয়েন্ট নর্থ বাউণ্ড আর সাউথ বাউণ্ড দুইটাতে বি মডারেট ট্রাফিক আছে তো যদি দুসরা রাস্তা হইলে সেন্সেস পয়েন্ট আর এন এইচ কে রাস্তা হাই স্কুল জাংশন পৰা লৈ কিনা সেন্সেস পয়েন্ট এতিয়া নর্থ আর সাউথ দুইটাতে বি মডারেট ট্রাফিক আছে তো যদি দুসরা রাস্তা হইলে বিলিগ্রাহাম রোড আর ডিবিএস নহলে বা হাই স্কুল জাংশন পৰা টি মডেল রোড এন এইচ কে জাংশন পৰা লৈ কিনা সেন্সেস পয়েন্ট এতিয়া নর্থ আর সাউথ দুইটাতে বি হালকা ট্রাফিক আছে এতিয়া আমি খান লগা নিউজ হেডলাইন্স প্রাইম মিনিষ্টার নরেন্দ্র মোদী ইম্বার্কস অন এ সিক্স ডে ভিজিট টু ইউএই নেদারল্যান্ডস সুইডেন নরওয়ে অ্যান্ড ইটালি দিস মর্নিং পেট্রোল অ্যান্ড ডিজেল প্রাইসেস হাইকস বাই 3 per liter রুপিস ইচ দ্য ফার্স্ট রেট ইনক্রিজ ইস মোর দ্যান ফোর ইয়ার্স অ্যামিড মাউন্টিং লোসেস অফ ফিউলস রিটেলার্স ডিউ টু সার্জিং গ্লোবাল crude prices. Election Commission of India announces this special intensive revision SIR phase 3 which will be conducted in a phased manner across 16 states and 3 union territories including Nagaland. US President Donald Trump and Chinese President Xi Jinping holds talks in Beijing and stresses on cooperation over confrontation despite tensions over trade, technology, and regional security. Two Indian-bound liquefied petroleum gas tankers crosses the Strait of Hormuz amid heightened tensions in the region, while an Indian-flagged vessel sank after being hit near the strategic shipping corridor. In a continued crackdown on illegal drug trafficking, Kohima police recovers a large quantity of suspected heroin and opium in two separate operations conducted this month. Advisor for Agriculture Mhathang Yanthang emphasizes the vital importance of DPDB meetings in shaping development activities. Police says 28 of the 38 people belonging to Kuki and Naga communities who were held hostage by the armed groups in Manipur's Kangpokpi and Senapati districts released. A Russian missile and drone attack on Kyiv killed at least 21 people, including 3 children, and injured 45 others. Israeli and Lebanese officials hold third round of peace talks in Washington to discuss disarming Hezbollah and improving relations between the two countries. Akashvani Kohima to host musical concert today at Nagaland College of Music and Fine Arts Auditorium in Kohima to commemorate 90 years of Akashvani's service to the nation. The concert will begin at 4:30 p.m. Indian Meteorological Department forecasts heavy rainfall with thunderstorms over Arunachal Pradesh, Assam, Sikkim and Meghalaya today. While thunderstorms, lightnings and gusty winds are also likely to prevail over Nagaland, Manipur, Mizoram and Tripura. And for the football fans, FIFA announces the World Cup official song with Shakira and Burna Boy combining for Die Die. That is all we have in this news headlines. Have a wonderful day.
0: FM Dragoban. News, music and entertainment. This is FM Dragoban. FM 103 megahertz.
2: Pulhai, Tongna Loye Bangtu. HIV had AIDS Prevention and Control Act 2017.

0: HIV nhu bất thường hàn yang hàn như kì.
1: Hà bà sẽ cũng như ấy cả siêu lầm lâu lâu đầu ấy lại ế sưng mà lý sâm hà đã lập hứa nọc như hàn lâm mày. HIV nhu bất cứ gây ấy hàn đầy ấy nó được hàn sưng sụ được kì.
0: Chế ní hàn đầy ấy nó nọ bờ gà đọc như nâng hàn kê sạ.
1: Hà bà sẽ yà nọ Nagaland State AIDS Control Society hò mày sông bà như kì.
2: আজিকালি কার্বনেটেড বিভারেজেস খান খাটু বেশি হয়ে যায় আছে স্পেশালি বাচ্চা খান আর নজওয়ান খান লাগায় মাঝতে ইটু খাটু গাও নিমিতে ভাল নাই কিলে কইলে ইটু কার্বনেটেড বিভারেজেস খানতে ক্যালোরিজ বেশি থাকে আর নিউট্রিশন বি ইকু না পায় কিলে কইলে ইটু ড্রিঙ্কস খানতে ভাইটামিনস আর মিনারেলস খান না থাকে রিসার্চ করা টাইমতে পাতু ইটু কার্বনেটেড বিভারেজেস খানতে হাই পার্সেন্ট আর্টিফিশিয়াল সুগার আর ফুড গ্রেড অ্যাসিডস থাকে ইটু বেশি খাটু ওজন বেশি হয়ে যায় ওবেসিটি টাইপ টু ডায়াবেটিস আর দাঁত বিয়া হয়ে যায় আর দাঁততে ইনফেকশন খান বি হয়ে যায় ইটু কার্বনেটেড বিভারেজেস খান খা বদলি লাসি নারিয়াল পানি সুগার ফ্রি স্মুদিস আর ফ্রেশ ফুড জুস খান খাইলে ভাল আছে জুন্টু খান খাবলে বি ভাল আছে আর হেলদি বি আছে ইটু জানকারি দিয়ে আছে ফুড সেফটি নাগাল্যান্ড ডিপার্টমেন্ট অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার
3: HIV AIDS Act hajan nido antik nyat kamthan ati yandibu hoba violet pu shanga
4: pandawai didashi HIV AIDS ka kamanan kila hoba tapat pu e hajan nido antik nyat ko HIV shot paubu hoba ho shadai la pu pu la shanga ki
3: ho ektai HIV shot kibu matchi ko hawante do chego kamsilai kamhanga wedo shibua mangsi sau chau shanga hoba lubu kauta kamdana puran phoda
4: habung yedibu Nagaland State AIDS Control Society tangu ga kuda
5: To Akashwani Kohima, FM Jokoben, 103 MHz. Mikey Manu Laga Awas Program Day, listeners Sopke Welcome Kriyase. Didi Buni Bilak, Aji Amihan Honibo, Women Entrepreneurs Oporde, Kohima Town Laga Street Vendors Kan Logode Interview Kwa Honibabo.
6: Hello listeners, Aji Mwan Women Entrepreneurs Kanga Opore Kuta Honi Bolase. Aji Mwan Kohima Main Town De Ahina Se, Street Vendors Khan Logo De Interview Bachit Korea Honi Bo. Yade Mta Chaka De Ahina Se. Sobse Aji Amnila Nam Janai Diwa Mwana Listeners Khange.
7: Mwela Nam Do Lonia Se.
6: Edo Amnila Business To Kita Shuru Grish?
7: Amnila Business To 2023 Braso Hishida.
6: Cha To Amnila Taman Khan Pika Ito Hando আপনি অর্গেনিক আছে না কিনি গাছ
7: মহান তো দোকান তো সব অর্গেনিক হে পেতা আছে
6: আর ওই তো সামান খান তো সাপ্লাই তো কোথায় আনি আলাস না আপনি
7: আমার তো সাপ্লাই দিয়া খান তো ও খাবারাবে আনিয়ে না আর চালুকে খান বাড়াবে আনিয়ে
6: তো আপনি সামান খানের ভিতরে সবসে সেল বাল তো কোন সামানে বেশি যায়
7: সিজন সিজন হিসাব দেহে আছে এটা না বেল সিজন দে হলে তো বেল যাব আমি খান তো সিজন লাগা হে পেকাই তো অর্গেনিক হওয়ার কারণে না খেরা আরো মুকাই খান না এতো খান আহাতাম দে তো ফার্স্ট সিজন দে তো এনে জাদু চাই হলে পি লাস্ট এনে এনে গা না এনেগা হলে তো সেল তো অল্প কমতি হয়ে যায় এটা আছে
6: মানে সেল বাল থেকে থাকে তো একদিন দিয়ে আপনি না সামান গুলো নি সব যাই যাবো পারে না কিনি গাছে
7: কোনবাদ ভাল খান তো যাই যাই হলে পি কোনবা খান তো না বাচ্চে যাই এমনি আমার খান তো 10 কেজি 5 কেজি এনেগা লন হইতো না হোলসেল প্রায় নি 50 কেজি 100 কেজি এনেকা লয় তো এটা পুরা একদিন বেড়া তো চাবলে দিগদার হয়ে যায়
6: আর ইয়াদে আপনি সামান বিকা তো হতাই আছে না অল্টারনেট ডেজ আহে না কিনে কিনে আছে রেগুলার না
7: হতাই আহে মহান তো
6: ঠিক আছে শি থ্যাংক ইউ শুনি সবসে আগে আপনি আপনি নাম মানা লিসনার সঙ্গে কই দিব
8: মহিলা নাম তো ফাগুনি বসুমতারী
6: আপনি লাইক বিজনেস তো কিতাবার শুরু করাল আছে
8: মখান তো হলে পয়লা শুরু করিছে ইউটিউবরা হে কেত পালি আছে না কি কি হলিবি অলপ চলো অলপ চলো হলে আজিকালি তো সবজি দাম বি বেশি হয়েছে এবার লবলবি লবলে নাপারে আরো পানি সিজন হয়েছে না এতিয়া সামান বি দাম বেশি হোলসেল লব করলিবি এনে হয় না কি পাই কে অলপ অলপ অলপ লই না বেকা আছে
6: তো আপনি সবজি খান ইকান বিকা খান আপনি সবই অর্গেনিক আছে কিনি গাছ
8: অর্গেনিক হে আছে
6: আর তো ইদু সাপ্লাই তো কোতে রানি না
8: সাপ্লাই তো বস্তি মানুহ খান কোতে কোতে এনে
6: হোলসেল আনিয়া খান লগতে অর্ডার করে করে হিনা হে লইম খান
9: আতিয়া আপনি লা দোকান দে আপনি এটু সবজি খান আলাগ আলাগ বিকালে কি কি বিকাছে এটু আমি সব কই দিব পারবো
8: মই কি দেবা তো এপল ম্যাঙ্গো আইটেম আলাগ আলাগ কি উলাই সিজন বাই সিজন না এনি গালাকা বিক্রি করে
9: তো আপনি ইয়াদে সামান খান বিকাদো হদাই আহেনা অল্টারনেট ডেজ না
8: হদাই কন্টিনিউ আছে মখান তো এটু রাহে বাচ্চা খান ঘর ফ্যামিলি মেনটেন করিয়া খান না এটু রাহে খাবরা একদিন গেপ হয়েছে বলে দুঃখ পাই যায়
9: আপনি ফ্রুটস আলাগ আলাগ বিকালে এটা তো সবচেয়ে সেল বালো খুব হয়ে যাচ্ছে ফ্রুটস কান্না বিকালে নইলে সবজি খান আপনি বিকা লাগে না
8: মই বিকা লাগা তো আজিকালি বিকা তো এপল আর ম্যাঙ্গো এটু খানে যা আছে
9: তো আপনি এই বিজনেস করে না এনে আহারে কি দিকদার লোক পাই কি দুঃখ সুখ লোক পাই এটু লাভ পড়ে গেল কি দিবলে পারবো
8: মখান দলে রাস্তা দিয়ে বহিয়ে তো না রাস্তা দিয়ে বহিয়াবরা কি দেবা তো রাস্তা দিয়ে বহিয়া খান তো সে কি কি প্রবলেম আহিছে বুঝলি তো কেমসি খানবরা বি কেতিয়াবা হাতাব আর দোকান সুখান না থাকাবরা এনেকা পলা পলি এনেকাহে বিকায় আর জায়গা না থাকিলে কেতিয়াবা বেশি দুঃখ পায় আর কেতিয়াবা তো রিকুয়েস্ট করি কিনা যেনে তেনে যেনে তেনে এডজাস্ট করি কিনাহে বহে আর না বহিয়া দিন দিয়ে তো বেশি মন বিষায় বেশি দুঃখ পায় জায়গা না পা দিন দিয়ে তো হলে না
9: সব
7: একই নিচিনা আছে নতুন কি পাব এখন না লোকাল খান তো সব অলপ তো চাই সামান তো কি সিজন পায় তো সব সিজন সিজন দেয় না এতিয়া সিজন তো এনে লোক বিনস না বিনস খান লোকাল বিনস খান আর টমাটো আর বেল বেলপুটি খান না আর ককম্বর বি পাই আছে এতিয়া তো আর সব এতিয়া তো মকাই খান বি ওলাই আছে নতুন সেল ফালা সেল বি টেক্স বেশি হওয়ার কারণে আমি খান তো ঘর ভাড়া বেশি আছে না একদিন তে 300 টাকা লওয়া পড়া তকপাই নইলে অলপ অলপ তো যায়
9: দুঃখ সুখ লা হলে বি চ্যালেঞ্জ একটা তো এটু একটা হবো না তো না প্রবলেম বি কুই দিয়া নিচিনা এটু রাইট সিটিজেন কন্ট্রোলের কারণে বলবো সময় দেওয়ার কারণে বেশি থ্যাংকস এতে আরও স্ট্রিট ভেন্ডার একটা লগতে আহিন আছে লিসনার্স সঙ্গে নীলার নাম জানাই দিব
10: মহিলার নাম তো আসি আছে
9: আপনি আপনি লাইটু বিজনেস তো আপনি কোথায় শুরু করিস
10: মহিলা বিজনেস করা তো 30 ইয়ার্স হয়েছে
9: বেশি দেরি করে আছে তো
10: হয়তো
9: আচ্ছা তো আপনি খেলা হিসাব তো আপনি সামান খান পাতা খান গ্রিন ভেজিটেবলস কারণে বেশি বিকা আছে তো আপনি লাইক পাতা খান হলো অর্গ্যানিক আছে না কিনি গাছ
10: হয় পুরা অর্গ্যানিক আছে
9: ওকে তো আপনি একটু সাপ্লাই তো কোথায় আনি না বিকাস
10: সব বস্তি না আহে তো বস্তুর লা আহে জলসমালা আহে খুনুমা লাগা না আর মাও লাগা ডিমাপুর লাগা দিয়ে সব জায়গা লাগে আহে তো
9: তো এই পাতা খান আলাগ আলাগ না বিকা খান না পিতরে এটা কারণে তো কোন দিয়ে সবচেয়ে ভালো জানিস না
10: পাতা না খুশি যা তো এক্সকুজ পাতা আর লাই পাতা হানি বেন যাই না হলে তো সব মানুষ খুশি পাড়ে পায় না
9: আর আমি এদে বিকা তো হতাই রেগুলারলি আহি না বিকাস না কিনি কাছে
10: হয় হতাই দিন আহিলে ফেকা আছে
9: তো কানিস না বিলা পাতা হানি লুই সব সিজন নাই সব দেন না বিকা দেই হয় না
10: তো সিজন আর টাইম দেই তো বলো
9: আমি এটা আমি লা দিবানে থাকা পাতা হান কি লা পাতা হান আছে নি লুই সামান আলা খান লুই কি কি পাছে নি একটা দিতাল নাম দি কইও
10: পাতা তো হলে তো এই তো গান্ধী আছে না ওয়া কাপা আছে ইঞ্জিনিয়ার আছে না লাই পাতা আর সগু গাছ না আর লাল পাতা আর kakra aro gaje tanya na sabse danya bhi jaye pata lag jaye
9: to ani yadi na business kona hi ade ni duk suk lok pa challenge lok pai na ki problem ki lok pa jini tula padi wala ku jao padu wa
10: mishe duk na pai idu handa ulo pusa wala ine na kore na idu to kun hoye de diba sama hole to alok didar ho jaye na du ase
9: to ani ani na saman na bikai na thage de ki tewa do pata khan ni na ando bishi dire jawle para labi noy to aji ni sob bikale na pari jise ena la tain de to kina pore na mian
10: এই বিয়া হয়েছে বলে পাতা তো কি করবো মানুষ মরে পাতা তো বলে কিলে না পুজো বিয়া হয়ে যায় এই আজি লস করে কালি তো লাভ আহিব বলে এটাই বিশ্বাস করি না
9: আপনি লাওয়া সমান আমাকে মানুষ লাগা প্রোগ্রাম দিতে আনিবি দে আপনি থ্যাংক ইউ
10: ঠিক আছে
9: মানা লিসনার সঙ্গে আপনি নাম কই দিব
11: মূল্যায়ন তো দুধ নিয়ে আছে
9: আর আপনি আপনি লাইটু বিজনেস তো কিতা শুরু করেছেন
11: মু এতে বুঝিয়া তো দুধ সাল হো আছে
9: বিশাল না আর আপনি আপনি সামান খান আনিয়া ইনা খান তো সবই অর্গ্যানিক আছে না কি লাগে না আছে
11: মাখান তো না জানি বস্তি মনু খান পর আনি না দি না দল আছে না
9: তো কনিশনা সামান খান বি অলপ সিজন সিজন না টাইম তেল তো বাল যাস না কি না কি আছে
11: স্যার তো কিতাবা বাল কিতাবা বিয়া এনে কাহি আছে
9: তো এটা আপনি লা দোকানে সামান থাকে খান না ভিতরে কোন দেশ সব সেল বাল জানিস না আছে
11: স্যার তো বিনস আজি তো বিনস নাই হলি কি বিনস আর বেল এটা এত খান যা
9: তো আমি ইয়াতে তো বোধহয় আহ না সামান দিকাই না
11: হতে আহ না থাকাই
9: আমি লানা মানা বিজনেস সঙ্গে জানাই দিব
12: কেত সাল হুনিয় কি সো আছে
9: আমি আমি লাই তো বিজনেস তো কিতে আবার শুরু করাল আছে
12: মই 20 সাল উপর হছি
9: বেশি দেরি করে আছে তো তো আচ্ছা তো আপনি আপনি লা সামান খান ইদু সবজি খান আনি খান ইদন তো সব অর্গানিক আছে না দাওয়াই দালা না কিনি আছে
12: সব অর্গানিক হি আছে আমি গা মার্কেট তো অর্গানিক কি বিকাবি কই না না ইতু হি বিসারি না বিকাই
9: তো আপনি আপনি লা সামান খান কো দে রানি না সাপ্লাই দো
12: তো সাউথ চেকেসান এনিগা দে বিশি আনি না বিকাই আছে
9: তো ইতিয়া আপনি লা সামান খান না বিতরে কোন দয়ে সেল সবসে বাল জানিস না আছে
12: ইতিয়া তো অর্গানিক তো বালব্রা সেল করে যায়
9: তো আপনি ইয়াতে তো আহিনা দোকান হতাই বুয়ে না
12: হদাই ভেন্ডার্স আছে
9: তো ইয়াতে বুয়ে না ইনা সামান খান কি কি বিকাই না হেয়ারে আপনি দুঃখ দিকদার একুই না লোক পাই না নাই
12: এনেকা তো আমি হা প্রবলেম বেশি আছে ঘর নাই না ইনি প্লাস্টিক পুরা ওরে ও রাখি আর হাওয়া পানি আহিলে আমি হা বেশি দিতে পাই আছে
9: আর আপনার ইয়াতে না বিকা তো জায়গা তো ফ্রি আছে না ইনি ট্যাক্স খান তে না কি না আছে
12: রেন হিসাবতে বসে আছে
9: ঠিক আছে থ্যাংক ইউ
12: থ্যাংক ইউ
9: মানে ইয়াতে আরো স্ট্রিট ভেন্ডার একটা লোদে আহিন আছে মানে লিসনার সঙ্গে নীলা নাম জানাই দিব পারব দিনা আপনি আপনি লাইটু বিজনেস তো কিতে আবার শুরু করনা হেল আছে
13: বিজনেস তো মই রিসেন্টলি এমএল দিরি হওয়া নাই চালা দাওয়াই না আছে
9: তো আপনি আপনি না সামান খান সবজি খান বি আলাদা আলাদা নিয়ে দেখি আছে তো এটা হলো সব অর্গ্যানিক আছে না কিনি আছে
13: সব তো অর্গ্যানিক নয় কমবার হলে তো ডিমাপুর সাইড না তার লাহাম ভাবে আহে আর অর্গ্যানিক বি আহে
9: তো মানুষ কাস্টমার্স খান আই না কিনে এখন তো অর্গ্যানিক হে বিচারে লাহে বিশেষ না
13: লাগে নিয়ে কিনে আছে
9: আর আচ্ছা তো আমি সাপ্লাই তো ডিমাপুর ফানে ওরা তো আলাদা ফানে তো কোথায় কোথায় ভাবে
13: মা মাও উচ্চকাসা বোখা
9: এভরি জায়গায় আই যায় এতিয়া কারণে তো নি পাতা ধান ভেজিটেবলস ধান সব সিজন না উপর দিবি হয়ে যায় না তো এতিয়া তো সবচেয়ে সেল বল তো কোন খান জানিস না
13: বিনস না ও খালা বিনস অর্গ্যানিক আছে বলে তো আর ক্যারট হুই আর ক্যাবেজ খান পাতা খান আর ডিমাপুর লা খান ধরে তো ব্রিঞ্জেল কেরালা ধান ধান ধরে
9: তো এই লাইন সব তো কাস্টমার মানে একদিন দেয় নি সবচেয়ে বটা তো কিমান কিমান জানাবি কিনে না যায়
13: দিন লাভ আছে কেতিয়াবা সে ভাল হে কেতিয়াবা ধরিব মানুহ নাহে আৰু কেতিয়াবা ধৰিব নাজানিলে বেছি যায়
9: যায় ইনা সামান দেখালো ইনি জেগাটো ফ্ৰী ৰাছ না ৰেণ্ট তেৰাই না
13: ৰেণ্ট তেৰাই
9: ৰেণ্ট কিমান
13: ইয়াতেতো কওঁ বুলি অলপ সস্তাই আছে বাহাৰ জেগাটো ইয়াতো 1500 আছে না পাৰ মান্দে বাহাৰ জেগা ৰাস্তা মান ধৰিলো অলমষ্ট 5 ফি পুঞ্জি গৈছে নাই আৰু লাইট বিল আলাক থাকিব স্যানিটেশন এনে আলাক খান ধরলে এনে নর্মাল মানুষ নিচনা যাই আছে
9: তো আপনি লারে দেখিয়া তো সিল ফর্ম খান বি দেখি আছে তো এই সিল ফর্ম খান একলা পালি না নিয়ে আলাস না
13: তো ডিমাপুর সাইড পায় হ্যাঁ এটা মানহান আসামরা আহেনি তো তাহান লো দেয় মহান আনি এনে লো আলাই আছে
9: তো ইদু না সিল কিনে আছে ওকে বাল যায় না কিনে আছে
13: সিল ফর্ম তো বালে যায় ইদু দলে এনে বেশি বেশি না নেই মহামিনা তো একদিন একদিন লাই হিসাব করে যা আরও যায়
9: তো কনিশনা এটা কারণে তো আনিল সামান খান বিকাই নাই না থাকে লাদো নি সেল তো একটা হিসাব তে হে
13: একটা হিসাব তো আছে ওই বেশি ভাবি নাই বেশি বিয়াবি নাই রে ফেলিও পারে আছে এটা
9: ঠিক আছে আনিল তাই মানে বেশি থ্যাংক থ্যাংক ইউ দে একটা আন্টি একটা লো দে আইনা আছে জুন তাই সামান আলাগ আলাগ সবজি খান সব বিকাছে আন্টি আপনি লিসনার্স খান গে আপনি নাম জানাই দিব পারো
14: ও আচ্ছা আচ্ছা মূল নাম তো সনি নিউ আছে
9: আন্টি তো আমি আমি লাই তো বিজনেস তো কিতে আবার শুরু করি না হেলা আছে
14: আমি বেশি ধীরে হইছে 26 ইয়ার্স হইছে আমি বিজনেস করি তো আমি কেতিয়াবা মাও লগতে বি লয় খনমাতে বি লয় ছাগাসান লা বি লয় আঙ্গামি মালা বস্তি চে সামা ফালে বি আহে আৰু কেদিমা লা বি লয় তো ছাগাসান ওখা জালুকি এনেকা সব ফালে ফালে সব লয় দাম বি দাম হলিবি এটু দাওয়াই আছে কোনো মানুহ খুশি পৰা লয়
9: সদায়
14: আহে মান্থে তো ছাটাৰডে পুচি যায় না এইটো বড়াই আছে নহলে ঈশ্বৰৰ মৰম ভৰা বিক্ৰী এইটো আস্তে আস্তে হৈ থাকে তো
9: ইয়াতে
14: সামান বিক্ৰী কৰিলে তেৰাই আমি খান না মাও মাৰ্কেট দা পাৰ্টি আছে মহা মা মাৰ্কেটে গড় জুলিছে না ইলেকশ্যন দে এইটো মহা মা মাৰ্কেট জ্বলীয়া বৰা এইটো এইটো খান টিকেল মাৰ্কেট খান পৰা মহাকে মৰম কৰি কিনে এইটো গাড়ী পাৰ্কিংটো মহান অলপ দিন পৰা নিয়মিতে দিছে তো মহান ঘৰ বনাই হলিছে খতম হৈছে মহান আৰু যাই যাব আৰু বি মহান বি ইয়াতে মৰম পৰা মুখানকে দিয়া পৰা ইয়াতে অলপ দিন দুই চাল হ'লে আহি নাবি খুচি পৰা বহি আছে
9: তো কনিচনা এতিয়া কাৰণে তো চামান খান খুব চেল ভালহে যায়
14: যা আছে যা ভাল পৰা যায়
9: আমি মিলা আৱাজ মহান মাকে আমাৰ প্ৰগ্ৰাম দি দিয়া নিমি দিয়া
14: চলো ঠিকে ঠিকে অ এইটো ভাল আছে বেছি খুশি পাইছে আৰু এইটো মহান বি মাও মাৰ্কেটে আৰু যাই যাব হ'লে বি কণ কণ নহ'লে বি হৈ নি থাকিলে তো আহে না চব্জি উজি বি লৈ দিবি আপুনি খান না কোথা হৈ নি কিনে আহিছে গ'লে মহান আলো আৰু ডিচকাউণ্ট পৰা দিব এনেকুৱা আহিবি সস্তা কৰিব গৈছে না কৈছে এনেকা বি আহি দিবি কোন নহয় মই আমাৰ খান আছে আমাৰ খানটো অলপ চলপ খাইলিবিতো লাভ খাইলিবি না মানুহ কিবি চাব লাগে হয় ডবল ডবল লাভ নাখাই কিনে অলপ চলপ পাইছে বুলিতো মানুহ আহিলে দুপ বান্ধৱী আহে দুনীয়া মানুহ বি আহে এইটো তাৰ নিয়ম এইটো নিয়মতে মহান না খুচি পৰা মহান বি দুপ পা মানুহ কোনোবাটো আহে কিনিবলৈ খাবলৈ মন আছে হ'লে বি কিনিব নাপাৰে মানুহ বি কোনোবা আহেতো এইটো খান কিন্তু মহান এডজাষ্ট পৰা বি ফ্ৰী পৰা বি দিয়ে এনেকুৱা আছে দে মহানটো
15: এনেকাটো হৈছে
9: ওলা আমি চামান খান ইনা নিনা বিকাটো এইটো চামান মানে অৰ্গেনিক আছে না কিনে কিনে আছে
15: হয় মই খানটো এইটো পষ্টে পৰা আনি খান না এইটো তাৱা কি কি না থালে খান সেই কথা
9: তো আনিলা চামান খান বেছি ওলাটো কোটে কোটে বা আনি
15: এইটো বেছি ফাক্ট লেচে ও খা খান আৰু চালুকি না আৰু চাকে চাং চব ফালিহে ইয়াতে তো কই মাজতো জমা করে
9: আপনি দোকানে কি কি আলাদা আলাদা কি কি সামান পাজি সামান না একটা দুটা নাম দিয়ে আরো কই
15: tokan lagado. Ito prinsil khan pi papo aro mircha khan ito pins khan na ito khan sob papo pai
9: konsa ito no sob season na saman wishe
15: hoy hoy
9: to itia ranga de kun no he sob se bal janish na dikaro
15: itia to ito pins na lokol laga ito khan he olop to chai
9: to ami yare dukan no khudai ahi na khule na
15: kin hoy hoy khudai ahi na
9: ami ahi na dukan khure de ekul duk diktar na challenge khan ina ekul lok paina na
15: itia to somor bare ni ga to lok pa na theke he chai ase
9: to ami han do itu ahi na samon dikala do rent te rai ola na
15: hoy hoy hoy moina te 1500 ase
9: to li ami ami ga dukan na sel do itia ga ne do ni bale ja se ko na ki na ko
15: Paul Pino he Pia Pino he ni ga sa chika le to business special shi do na ko la ni na to na chai
9: thank you listeners sanga ami la nam janai dio paro
16: moila kanam do eli ase
9: ami ami le to business to kite wa shuru kuris
16: moya 2890 hobo
9: to ko kile do ni diri gona ya se to na
16: ha ha ha
9: to ami ami la saman kan subji khan yan bika do sabi organic as na kini ga
16: ha ha ha lo ko li bika mo
9: aro ami ami la saman kan kite wa ni ase
16: ko kha
9: so ko khabar he
16: we wo khala karo chalu kina galle bisi pardo nizo jaga de khala ga ya ni
9: pata han no ina bika kan sabi season season ai uje she
16: ha ha
9: to ite rani do ami la dukan ne saman kun do he sab se sel ba ja ase
16: sab iki asiwa do sel chai ni kabin ho ho mu khane ma line de thage do na etom na chabi ne chabi no ni medium de ase
9: to ani apni la dukan de do itu frog khan ni bikawi dikhe ase
16: ho
9: itu frog khan ko de wa ni ala ase
16: frog to manipur aro tema borna kami skuri kinalo
9: acha to aro apni itu bikala do itu na
16: tizid laga michinga tinga kan to tizid laga i chulai
9: acha aro itu chiria han ko ni bikas ni na
16: chiria do yati kuima pura bosi khani pari ginani de
9: to kila chiria
16: koel
9: nyan itu la andavi bikas na
16: anda se ho
9: itu no sel do bale ja se na kini
16: oi ja se ja
9: aro apni la de kon na itu chili powder ami dikhi ase itu ekla banala na kina kina
16: itu na moi mizo khundia laga se
9: itu ko mercha rai khundia la na
16: logo no plain laga me ja se
9: plain na me ja
16: ho he logo to na pai to mizo khabole bi na pai
9: to apni han itu ya de business kunai na thage to eku duk dikta na problem eku lok pai na na pai
16: eku to na pro morom barana ta ki
9: aso kon chna de saman kan bikado ni eta tak to sel de ni ekta isap te bale de ho na kini
16: ho ho ho thank you
9: thank you mana listeners khange ani la nam janai diwa
17: moi la nam anung ase moi marketi po ase
9: ami ani tula business to kitia ba shuru na hela ase
17: moi 2003 bra
9: 2003 na to 20 years of old business ko na hias na
17: moi sati guli ke na pacha tin da pai ke na pacha tin sal ha bichi di do ni pacha di hasu ho se family ran ho le ni de na
9: acha ami la dukan ne sai sab to ni chawal ami alag alag bikas na ina
17: ido
9: no sab ko de ko dewa ani ala
17: ido ido sen wala do na hai ido mi ma la se to sen bala se aro pray bi kuri gina na manungan khai da ge chan lo bi na aro chabi bana gina kai
9: udu puff rice to sta gina
17: ido na ni nurum papi penagina na kale pisi nurum pala sa ro takot pisi bai ro kala chaul pe ase eto to chaluki pura bai ro eto dapati 150 140 do mohambi to sto na solo la hali dam de harai to na
9: hoy do
17: mohambi lu ulu sulu bi kai ro eto sticky rice lal wala eto 90 bra loi ro ekso bika tagan kichi ujon bure ke na
9: local la ni chi na ta ke na
17: aro idu na hole special poka wala idu to 70 bra lui 75 bika
9: okay
17: ida 150 na aro na hole special lal wala idu bi ek same rate na aro idu kumjal poka wala idu bi 100 na aro paying kam bi bika ta ke
9: lo solo bla ani
17: la se itu ba dimabor bra ani aro kitia ba mau ba ni ani aro anda bi bika anda bi
9: anda itu no sub local la sta kini ga se
17: itu lal wala do liar la ga se to mo am bi lo solo to ba li oli ba li bra no konse na bika boli la mane dimabor bra ani kina bi bika lal wala anda do na aro kapoli pisi bal aro koti itu lo solo ভালিয়া তো খাবলি বি ভাল আছে আন্দা তো
9: একলা
17: ভালিয়া আৰু একলা ভালিলে নিজে লগা চাউল না মাং খা লগাই তো আৰু উইথ ফ্ৰেন আৰু ঠাণ্ডা পাত না মিলাই কিনে দি থাকে সেইটো কাৰণে আন্দা তো খাবলি বেছি ভাল হয় আৰু এইটো গাইছে বুলি দোকান লগা পকাবলাইটো না কেছ নাথাকি
5: Listeners, আজি আমি খান শুনি পাইছে কোহিমা টাউন এরিয়া লাগা স্ট্রিট ভেন্ডার্স খান লগতে বাতচিত তাখান লাগা জার্নি আর তাখান লাগা স্ট্রাগলস আর আমি আপনি খান লাগা কম্পেয়ার শচীনলে টেপ আশা আছে আজি মাইকী মানু লাগা প্রোগ্রাম শুনি কিনা খুশি পাইছে লিসনার্স সবকে মরম জানাইছে আজি আমি ইহান মাইকী মানু প্রোগ্রাম দিয়ে টিউন ইন করার কারণে থ্যাংক ইউ
18: FM Dragoban 103 MHz News, music and entertainment This is FM Dragoban FM 103 MHz
19: Good morning, ito Akashvani Kohima FM Dragoban 113 MHz by the real-time traffic update aniye DSA 11:30 AM laga মনখলাপার লগিনে পি এইচ কিউ জাংশন তক হলে এটা নর্থ বাউন্ডে হলে মডিরেট আছে আর সাউথ বাউন্ডে হলে লাইট আছে কিন্তু আপনি খান অল্টারনেট রুট আলাগ রাস্তা চলাবলে মন আছে কলে অল মিনিস্টার্স হিল টু জেল কলোনি তো চলাব পারে পি এইচ কিউ জাংশন পার লগিনে মেজর জাংশন তক হলে এটা নর্থ বাউন্ডে হলে মডিরেট আছে আর সাউথ বাউন্ডে হলে লাইট আছে কিন্তু আলাগ রাস্তা চলাবলে মন আছে কলে প্যারামেডিকেল টু টি মডেল টু আইজি ইটো রাস্তা চলাব পারে নইলে লেডি মাইলস রোড ইটো রাস্তা চলাব পারে টিসিপি গেট পার লগিনে রাজু পয়েন্টক হলে এটা নর্থ বাউন্ড আর সাউথ বাউন্ড দুইটা দিবি মডিরেট আছে কিন্তু আলাগ রাস্তা চলাবলে মন আছে কইলে টিসিপি গেট টু রাজু পয়েন্ট চলাব পারে নইলে বক্স কাটিং টু এন এইচ এ কে টু সেন্সাস পয়েন্ট ইটো রাস্তা বি চলাব পারে নইলে ফুলবাড়ি টু কচিজে গ্রাউন্ড টু রাজু পয়েন্ট ইটো রাস্তা চলাব পারে রাজু পয়েন্ট পার লগিনে সেন্সাস পয়েন্টক হলে এটা নর্থ বাউন্ড আর সাউথ বাউন্ড দুইটা টিপি মডিরেট আছে কিন্তু আলাগ রাস্তায় চলাবলে মন আছে কইলে সেন্সাস পয়েন্ট টু এন এইচ এ কে এইটো রাস্তা চলাব পারে হাইস্কুল জাংশন পার লগিনে সেন্সাস পয়েন্টক হলে এটা নর্থ বাউন্ড আর সাউথ বাউন্ড দুইটা টিপি মডিরেট আছে কিন্তু আলাগ রাস্তায় চলাবলে মন আছে কইলে বিলিগ্রাম রোড টু ডিবিএস চলাব পারে নহলে হাইস্কুল জাংশন টু টি মডেল রোড এইটো রাস্তা চলাব পারে আর এন এইচ এ কে জাংশন পার লগিনে সেন্সাস পয়েন্টক হলে এটা নর্থ বাউন্ড আর সাউথ বাউন্ড দুইটা টিপি লাইট আছে মানে হালকা আছে ট্রাফিকটু কিন্তু আলাগ রাস্তায় চলাবলে মন আছে কইলে টিসিপি গেট টু রাজু পয়েন্ট এইটো রাস্তায় চলাব পারে এইটো থাকিছে এতিয়া কারণে ট্রাফিক আপডেট আকো ট্রাফিক আপডেট আনি দিয়া হব 12 বাজিতে
20: ফুড ইনটলারেন্স আর এলার্জিস লাগা সিমটমস টু ভমিটিং ডায়রিয়া পেট বিখা স্কিন র্যাশেস চেহারা জিবা আর লিপস ফুলি যা শ্বাস লবলে দুঃখ পা খান আছে ইটু খান লাগা কারণটো খা লওয়া কোনবা গাঁতে নামিলা কারণে হব পারে খা লওয়া প্যাকেটসতে কোনবা ইনগ্রিডিয়েন্টস গাঁতে নামিলা লাগা জানকারী খান লিখি কিনা থাকাটো ভাল পারা পুরি লবি ইটু লিখা খানটো ইনিগা হব পারে মে কন্টেন্ট অ্যালার্জেন নহলে বি ল্যাকটোজ ফ্রি গ্লুটেন ফ্রি খা লওয়া গাঁতে নামিলা খানটো নাকি নিবি যুন খান ল্যাকটোজ ইনটলারেন্ট আছে তাই খান দুধ আর দুধ পারা বানা সামান খান না খাব লাগে আর গ্লুটেন ইনটলারেন্ট থাকা খানটো আটা ময়দা খান না খাব লাগে খা লওয়া পারা অ্যালার্জিক রিয়াকশনস বেশি হইলে ডক্টর লগতে চাই লবি ইটু জানকারী দিয়ে আছে ফুড সেফটি অথরিটি নাগাল্যান্ড
21: দওয়াই কিসিম চুলাই কিনে টেঙা ফুল খানকে সময় নাপুংচা আগে পাকি বলে দিয়া খান খা লওয়া কুড়িয়া নিমিতে মানু লাগা গাঁতে বিমার কিসিম ওলাই যায় আলাগ নহয় কিনে ক্যালসিয়াম কার্বাইড চুনটু অলপ বি খাইলেতো আমখান লাগা কলিজা আর দোসরা বডি পার্টস খান দিবি ক্যান্সার ওলাই যায় chemical itu de arsenic aur phosphorus hydride thake aru itu khai kine gaun nimite poisonous hoise kuile kumjur ulti aru jalopi jai aru pet chati suku skin khande julia nishina lage nak mog aru gola khande khujili hoy sas lobole dubbi pai jai aru manu laga suku bi biya kuri die dawai nachula tenga phol khantu sabole biya thake kintu sabole ekdam sundor thaka khantu calcium carbide chulai kine pakibole dia khan hobo pare amakhan laga gaun noksan komti hobo nimite tengaphul khan kha lua age hotai bhal bara tula bole yat kuribi food safety authority department of health and family welfare government of nagaland para public interest nimite issue kuri di ase
0: fm tragoban
18: 103 megahertz
0: news music and entertainment FM 103 megahertz
19: Good morning to Akashwani Kohima FM Trakapan 103 megahertz par apni han program dita kya huniya se aur kya huniya hobo Hindi film gaan program SMS request that is apni pasand gana so darshako abhi sunenge aap log

প্রোগ্রাম থেকে দুসরা গীত শুনব কুমার শানুলক আওয়াজে ফিল্ম আছে বরসাত আর একটু গীত রিকুয়েস্ট করি পথা আছে রমেশ পাত্র রুনু পাত্র অ্যান্ড লাকি গলাঘাট আসামপাড়া আর তেখানে একটু গীত ডেডিকেট করে দিয়েছে অমল বসুমাতারি বাইকন মুন্ডা বিমল বসুমাতারি শিকারী রংফার বীরেন হানসে যোগেন্দ্র রংপি ধরমকিরি রংপি সোনালী এংটিপি হানরিকা টিমংপি রকোবিলে মেথা কাসিম আলী ফাগু উরাং অঞ্জলি বসুমাতারি প্রেমিকা তেওয়া অ্যান্ড অল এফ এম ফ্রেন্ডস কইনে লিখে আছে ওয়েল থ্যাংক ইউ সো মাচ রমেশ পাত্র অ্যান্ড ফ্যামিলি ফর ইউর মেসেজ

প্রোগ্রামটি আকু হুনিব কুমার শানু আর অনুরাধ পাটওয়াল লাগা ওয়াস্তে ফিল্ম আছে কোন কোন হে জো সপনা মে আয়া আর তুই গীত কারণে লিখি কিনে পথায় আছে সোনারী আসাম পাড়া ভাইকন মুন্ডা ডিস্ট্রিক্ট আছে চারাই দিও আর তাই রেগুলার লিসনার্স আছে আর তাই তো গানা ডেডিকেট করে দিয়ে আছে দুর্গেশ নগনপুরী রূপালী মুন্ডা মাইনু রাভা নিহারিকা তান্তি পূজা উরাং রমেশ পাত্রা রুনু পাত্র যোগেন্দ্র রংপি চুবাকি জমের আমল বসুমতারি বিমল বসুমতারি অঞ্জলি বসুমতারি শিকারী রংফার ফাগু উরাং কুলুমণি বরা সাবিনা বেগম চন্দ্র তিমুং হেনরিকা তিমুংপি এটুখান লাগা নাম লিখে আছে তাই সো থ্যাংক ইউ সো মাচ লিখি কিনা পাঠাই দিয়ার কারণে

0: FM 드래곤 밴. 뉴스, 뮤직, 엔터테인먼트. FM 103 메가헤르츠.
1: 이리 와 아카시바니 코히마 FM 드래곤 밴 103 메가헤르츠 브라. 이리야 리얼 타임 트래픽 업데이트 아니 디아세 딘 12 바지 라가. 몬 콜라파라 레기나 PHQ 정션 토 고일 이디야 North bound হইলে মদিরাত আছে আর south bound হইলে লাইট আছে কিন্তু alternate route আলাক রাস্তা চলাবলে মন আছে কইলে অল মিনিস্টার্স হিল টু জেল কলোনি চলাব পারে PHQ জংশন পার লইগিনা মেজর জংশন তো কইলে ইতিয়া নর্থ bound হইলে মদিরাত আছে আর south bound হইলে লাইট আছে কিন্তু আলাক রাস্তা চলাবলে মন আছে কইলে প্যারামেডিক্যাল টু টি মডেল টু আইজি ইটো রাস্তা চলাব পারে নহলে লেডি মাইলস রোড ইটো রাস্তা চলাব পারে TCB gate par loikina raju point to koile dia north bound aro south bound duita tebi moderate ase kintu apni kan alag rasta chola bole mon ase koile TCB gate to raju point chola opare noile box cutting to NHAK to census point chola opare noile phulbari to khochije ground to raju point itu rasta chola opare raju point par loikina census point to koile dia north bound aro south bound duita tebi moderate ase কিন্তু আলাক রাস্তা চলাবলে মন আছে কইলে সেন্সাস পয়েন্ট টু NHAK ইটো রাস্তা চলাব পারে হাই স্কুল জংশন পার লগিন সেন্সাস পয়েন্ট কইলে নর্থ বাউন্ড আর সাউথ বাউন্ড দুইটা টিভি মধ্যে আছে কিন্তু আলাক রাস্তা চলাবলে মন আছে কইলে বিলিগ্রাম রোড টু DBS চলাব পারে নইলে হাই স্কুল জংশন টু টি মডেল রোড ইটো রাস্তা চলাব পারে আর NHAK জংশন পার লগিন সেন্সাস পয়েন্ট কইলে ইটা নর্থ বাউন্ড আর সাউথ বাউন্ড দুইটা টিভি লাইট আছে কিন্তু আলাক রাস্তা চলাবলে মন আছে কইলে TCB গেট টু রাজু পয়েন্ট ইটো রাস্তা চলাব পারে ইটো থাকিছে ইতিয়া কারণে ট্রাফিক আপডেট আকো সাম 3 বাজি পার লৈ কেনা আনি দিয়া হব দুসরা ট্রাফিক আপডেট
0: FM Dragon Band
2: 103 MHz
0: News, Music and Entertainment
2: This is FM Dragon Band
0: FM 103 MHz
1: Welcome back listeners, ito Akashwani Kohima FM Dragon Band 103 MHz par apni program huni ase aru huni thake program ase apni pasand gana that is sms request program so a very good afternoon apni sab ke bhi tyadu kile mane morning to par hoye she so I have to say good afternoon to all of you to my good afternoon queen apni sab ke welcome kori ase to itia ko dusra git hunibo aru to git karone likhi gina pata ase durgesh naganpuri and family takhan gana mangi ase tere naam film para tumse milna baate karna aru to gana laga naam ase so ইটো গীত শুনিব এতিয়া উদিত নারায়ণ আর আলকা ইয়াগনিক লগা অবস্থে ফিল্ম আছে তেরে নাম

প্রোগ্রামটি শুনিব দুশ্রাক গীত অমিত কুমার আর আশা ভোসলে লগা আসতে ফিল্ম আছে জওয়ানি, আর যে গীত কারণে লিখি কিনা পতা আছে ডক্টর জুবেন এন্ড এলিজাবেথ, আর তাই যেন এই গানা ডেডিকেট করে দিয়ে আছে আখুজো চুবকীয় জামিয়ার আর ওখা ওখামি এন্ড অল ফ্রেন্ডস কিনা লিখি আছে। ওয়েল থ্যাংক ইউ সো মাচ ডক্টর জুবেন এন্ড এলিজাবেথ।

প্রোগ্রামটি আকু শুনব এস পি বালাসুব্রমণ্যম আর অলকা ইয়কনিক লগাও আছে ফিল্ম আছে সজন আর এই গানা মাঙি আছে যোগেন্দ্র রংপি আর ধরমকিরি রংপি আর সোনালী এংটিপি তখন এই গানা রিকুয়েস্ট করে আছে। একচুয়ালি আজি মাধুরী দীক্ষিত লগা জন্মদিন আছে এই কারণে এই বজায় দিবি কে আছে, সো এই বজায় দিয়ে আছে সজন ফিল্ম পরা। তো এই গানা তো ডেডিকেট করে দিয়ে আছে, তখন বেশি মানুষ নাম দিয়ে না আছে কিন্তু সব লোক কই কিনা খতম নব, কিন্তু সব সাথী খানকে তখন এই গানা ডেডিকেট করে দিয়ে আছে। তো শুনে কিনা এনজয় করবি।

0: FM 드래그밴 News, Music and Entertainment FM 103 MHz.
1: 하지 bear listeners, idea so many dia se di real time di koi ma traffic laga jankari ar koi dia se north bangle do north fini ja laga traffic direction as it towards high school area or south bound to le south fini ha laga traffic direction towards BUC and new ministers hill to re mon color phq junction ma jodi as dikole north bound or south bound to be traffic to light as se phq junction or major junction ma jode north bound la direction di traffic to light dikhay as se হলে বি সাউথ বাউন্ডার ডিরেকশন দিয়ে ট্রাফিক টু হেভি আছে আলাগ রাস্তা লো কলে তো প্যারামেডিকেল টু টি মডেল টু আই জি নলি বা লেডিস মাইল রোড এই রাস্তা খান লোব পারিব টি সি পি আর রাজু পয়েন্ট মাজতে আছে গলে নর্থ বাউন্ডার ডিরেকশন দিয়ে ট্রাফিক টু লাইট আছে আর সাউথ বাউন্ডার ডিরেকশন দিয়ে ট্রাফিক টু মডারেট আছে আলাগ রাস্তা লোব পারিব টি সি পি টু রাজু পয়েন্ট নলি বা পক্স কাটিং টু এন এইচ এ কে টু সেন্সেস পয়েন্ট রাজু পয়েন্ট আর সেন্সেস পয়েন্ট মাজুদি হলে নর্থ বাউন্ডার ডিরেকশন দিয়ে ট্রাফিক টু লাইট দেখা আছে আর সাউথ বাউন্ডার ডিরেকশন দিয়ে ট্রাফিক টু মডারেট আছে আলাগ রাস্তা লো পারব সেন্সেস পয়েন্ট টু এন এইচ এ কে হাই স্কুল জাংশন আর সেন্সেস পয়েন্ট মাজুদে আর এন এইচ এ কে জাংশন আর সেন্সেস পয়েন্ট মাজুদে নর্থ বাউন্ড আর সাউথ বাউন্ড দিবি ট্রাফিক টু লাইট আছে দুইটা আছে রিয়েল টাইম দিয়ে কইমা ট্রাফিক লোক জয়েন করে আমি আনি দিয়া শুনিলে আগো আগে ভরাই নানি দিয়ে আছে প্রোগ্রাম রুরাল কানেক্ট
0: ওয়েফএম ট্রাগোবান News, Music and Entertainment FM 103 MHz
2: ইটু আকাশবাণী কোহিমা আজি আমি খান লগা বস্তি মানু প্রোগ্রাম দে খাং কানেক লগা চেয়ারম্যান তেজাসে তো আর ভাইস চেয়ারম্যান লকমান তাইজুন লগতে খাং কানেক তো কি আছে এই লগা উপরে কথা বার্তা করে দিয়া আমি খান শুনে লব এই পথতে হেলথ কেয়ার অ্যান্ড প্রিভেন্টিভ মেজার্স এগেন্স্ট ডিজিজেস ইন পিকস এই লগা উপরে বি কিছুমান কথা করে দিয়া শুনে লব
3: এতিয়া আমি খান নাগালেণ্ড কোঅপারেটিভ কনক্লেভ এক্সিবিশন কাউন্সিলস দে পঞ্চিনা আছে আর এটা স্টল একটা দে খাং কানেক্ট কিনা পঞ্চিনা আছে তো আমি খান এতিয়া চেয়ারম্যান থেজা সেটিও আর ভাইস চেয়ারম্যান নকমান তাইজন আলাপ কথা বার্তা করে দিয়া শুনে লব তো সবসে আগে খাং কানেক্ট তো নতুন কথা একটা আছে তো এই কি আছে আর এই কি কাম করে এই আমি খান আলাপ জানি লব
4: হ্যালো মূলক নাম তো তেজাসে তো আছে মই চেয়ারম্যান আছে আর আজি মূল মহানলা কো চেয়ারম্যান আর ভাইস চেয়ারম্যান নকমান বি আহিনা আছে মহান তো আসল তো ভিল এইচ এগ্রি অ্যান্ড এলাইট কোঅপারেটিভ সোসাইটি ইং আছে হলি বি মহানলা সোসাইটি লা মেম্বার্স মহান 10-15 মেম্বার্স আছে সব মানুষ এগ্রি গ্রেজুয়েটস আছে মহান তো এগ্রিকালচার পড়িছে এগ্রি বিজনেস পড়িছে কিংবা এগ্রি এক্সটেনশন রুরাল ডেভেলপমেন্ট ইং আপরিয়াল আছে আর মহান মহানলা স্টাডিজতে কিবা ট্রেন একটা বুঝিয়া তো খেতি করা মানুষ তো পালিওলে দিগদার পা নহে বানাওলে পানোয় ইনফেক্ট এগ্রি ডিপার্টমেন্ট হর্টি ডিপার্টমেন্ট আর ডি হান হুই ল্যান্ড রিসোর্স খান হুই বেশি হেল্প আহি আছে বানালো একু দিগদার পানোয় পালিওলে ধান হলিবি একটা ট্রেন দিখেলো বিকাওলে দিগদার পাছে ধান মার্কেটে নাপায় এই কারণে

0: palyule bui khaidan fruits kan hui vegetables kan hui dangor bishi kurule bui khaze ali market paisule tan paru bina huni se itu ane one idea do kan connect ekta inga kholailu se notun brand kan connect kuina itu do one kiti bukhela kan du heze basket tu na aro itu kan do ki gure do one traditional ways kan se jule do kangra saman bukhe dau han hui speed kan hui sob bukhina jungle jay kiti jay dau han bukhina na aro apni se jungle ra saman kuma olai je kiti jena alu olai je ule do kangra bukhina wapas aiwo itu ane kang nu chulomun je seman aro mon do nijor du na banai holiwi alag alag busti alag alag district te manu ki banai itu han help grey market kule itu ane kang connect kuna market te connect kule aro han ek jin ek jin ge connect kudule lai sabte aji with the help of our initiative RCS Khanra Monge Modot Krina seven societies cannot come grace namely Chesezu village Pekteze parent Kima itu parent deze Viral Agri and Light itu Konoma deze Meep Shishi Mokchung Akai MPS itu do Chumukidima Hatitsu itu do Upper Bhakti Woka Kinimi Laga itu do Zuneboto itu seven societies lot come grace different products banaitan alag alag kisim kisim aro Mohanduki Gredo tahan jungle le ki anie itura ki bal banaw pare se alu anile do market punchile do bia hui jabo itone alu fry kinga banaw do hi kawo tan wild apple jungle le ni girina pae wild apple candy kinga banaw hi kai deje pineapple excess hui jae ruki thaile market ruki thaile do puchi jae so pineapple candy kinga banaw jam kinga banaw juice kinga banaw hikai holiwi tan banaina hui jeule do mon sob jama guna packet kuide greeting han kuide standardized kuidina Nagaland de Dimapur hui Kohima hui Mokchung hui tade bikai bahar states de Delhi hui Assam hui Arunachal Pradesh Tripura itone sobte patha ase man itia do bishi dangor hone man eliwi aste aste market inga study goise aro manu products kuma do bishi khushi paise lo ase kuma do man bal no ha no aste aste man bi notun aro banaw chai goise it was a khan connect
1: thik ase to itu khan connect to societies to bota ase tala under e to societies alak kantar laga bitore ekilo connect korole mon ja ase gule do kinya korina connect korbo idu alak koi dilaba
2: mon idu project to initially 7 societies kan lore kam gra ase holibi mon do we are open na alak society kan bi kam gro bolbi mon open is tan la hat te product thagile na mon ki kuri ase gule do why this khan connect is unique koile do mon প্রডাক্ট তাহান কি বনায় ইটু একলা মার্কেট ঘুরা না হয় মহান না মহান কি ঘুরে গেলে তো তাহানকে ট্রেনিং দিব এক্সাম্পল ইটু লেমন জুস কনসেনট্রেটেড লেমন এক্সট্রেক্ট তো চেজেজু ফেক ডিস্ট্রিক্ট ইটু সোসাইটি বা বনায় তাহান না তো মহান কি ঘুরে গেলে তো ইটু এসওপি ডেভেলপ করে না দিব তাহানকে না স্বভাবরা কিনিকা বনাব আর বটলিং কিনা ঘুরব তো ইনফেকশন নহব কারণে না আৰু বটল বি মহান খুচি খুচি চলাব নাপাৰে তো ডিছইনফেক্ট কৰিব লাগে তো ইনিকা মহান তাহানকে ষ্টেপ বাই ষ্টেপ শিকাই দিয়ে আৰু বটলিং কিনা কৰিব স্বভাৱৰা হাতখন দলাই না মাস্ক লগাই না আৰু চুলিখন বন কৰি না ইনিকা কিনা পেকেজ কৰিব ইটো মহানবৰা তাহানকে শিকাই দিয়ে তো ইটো শিকাই দিয়া পিছতে তাহান বা বনাই কিনা মহানকে দিব মহানবৰা ব্ৰেণ্ডিং কৰি দিয়ে তো আণ্ডাৰ দি খাং কানেক্ট না দেট ইজ এ ব্ৰেণ্ড এণ্ড আণ্ডাৰ দ্য খাং কানেক্ট ব্ৰেণ্ড মহান ইটু সোসাইটি খান লগা প্রোডাক্ট তো সব মহান ইটু স্ট্যান্ডার্ডাইজ প্রোডাক্ট তো ইটু খাং কানেক লা ব্রেন্ডে মহান বিক্রি করে দিয়ে এনেকা আছে তো আলাক সোসাইটি খান বি তাহান জয়েন গ্রো মন যাইলে তো মহান তাহান কি প্রোডাক্ট আছে মহান ফার্স্ট চাব কোয়ালিটি টেস্টিং থাকিব ল্যাব টেস্টিং থাকিব এনেকা হয়ে না ইটু তাই লাগা টেস্ট ফ্লেভার আর শেলফ লাইফ খান বি চাব মহান আর মার্কেট বি টেস্টিং গ্রো তো মার্কেট টেস্ট করে না কনজুমার লাগা প্রিফারেন্স তাহানলা রিকোয়ারমেন্ট এটা সব সাই না অল্প টাইম লাগিব মার্কেটে যাবলে না হইলে বি উই আর অলওয়েজ ওপেন টু দোজ সোসাইটি হু হ্যাভ দিয়ার প্রোডাক্ট মান মার্কেট করলে উই আর অলওয়েজ রেডি
1: আমি এটা তাক জানাবলে পারে তো আপনি সোসাইটি খানকে বেশি মদত করে তো আমি জানাবলে পারিছে তো এই আপনি আলাগ জায়গা খান কানেকশন কিনে আছে আর এক্সপোর্ট ইম্পোর্ট তো কিনে আছে এইটার ওপরে অল্প কথা কই দিলাম
0: Okay, so mon do students tagadam ne kumba do rajasthan ne puise kumba do assam ne puise to alag alag jaga aro khotom huina do kam bi olab olab experience kuise bahar de so connection tare thake han de ra mon mon la friends can be relatives kan thage han gi market study go de kumba do mon personally dukan khani

0: tek tegan kumadu internet pra bisaina inga samples kan pathawo tan khushi paisi ule saman kan pathawo aur tan la shelter ko aro kumadu man salesperson bi hire gwe salesperson hire gwe na tege commission basis bi hui tala salary basis bi hui tai saman nga stores alag alag te rakhi de wan ni jona store inga do nai believe alag alag stores kan de where inga saman same nature la saman bikai itwan ne sok te rakhi man bi
1: তো এতিয়া আমি কথা কই না জানিবলে পারে তো সাতটা সোসাইটিস তাহলে আন্ডারে আছে তো তার ইদানে কিনা ট্রেনিং দিয়ে আর তার ইদানে মেশিনারিজ কিনা প্রভাইড করে কিনা তান ইদরা সাস্টেইন করে আছে এই আমি অল্প জানি লব
2: আচ্ছা ঠিক আছে মহান সোসাইটিস খানকে তো মার্কেটিং একলা নহই কিনা মহান হ্যান্ড হোল্ডিং বি প্রভাইড করে তাহান কিনা তো এইটুতো এক্সাম্পল খনমা ভিলেজ পরা তাহান ওয়াইল্ড এপল প্রডিউস করে ওয়াইল্ড এপল লাপসি কেন্দি মহানলা বেস্ট সেলিং প্রডাক্ট লাপসি কেন্দি আর তাহান প্রডাক্টস বেশি প্রডিউস করে তো এই প্রডিউস করলে হাত পর লইলে তো বেশি টাইম লয় ম্যানুয়ালি ঘুরলে তো এই কারণে মহান এই প্রসেস অল্প ফাস্ট করলে তো মেশিনস প্রোভাইড করে তো মহান ওয়াইল্ড এপল ড্রাই গ্রুলে ডিহাইড্রেটর ইলেকট্রিক লাই এই প্রোভাইড করেছে আর লাপসি কেন্দির কারণে এই পাল্পর গয়না থাকে তাইলাগা পাল্প এক্সট্রেক্ট করলে এই প্রোভাইড করে আর জুস বনাবলে জুসের কারণ প্রোভাইড করে ইনিকা তান গিয়ে মেশিনস বেশি প্রোভাইড করেছে মহান তো মেশিনস প্রোভাইড করি না বি মহান তান গিয়ে এই কিনা চলাব তান গিয়ে ট্রেনিং দিয়ে মহান তাদের বস্তিতে যাই কিনা টেকনিশিয়ান লো যাই কিনা তান গিয়ে হ্যান্ড হোল্ডিং একদম চলাই কিনা দেখাব তান গিয়ে ইনিকা হয় না এই প্রোডাক্ট বি তাহান অলরেডি বনাই কিনা জানে হইল বি স্কিল পলিশ করলে কিনিকা সাফা প্রসেস করলে এই লাগা ট্রেনিং বি দিয়ে এই নিচনা আলাগ সোসাইটি দেবি বোখা দেবি এই টিপ লাকিং মেশিন দিছে মহান আর জুনি বটো দেবি ডিহাইড্রেটর খান দিছে আর এই গ্রাইন্ডার খান দিছে আর চেজেজু দেবি ডিহাইড্রেটর আর সামান খান তো মহান বেশি দিছে ভ্যালু বেশি থাকালা না আর মলবম চুমুকি দিমালা তাহান দেবি এই কেনিং না পাইনএপল কেন গুলে তাদের পাইনএপল বেশি ভালো লায় তো তাহান পাইনএপল তো সিজন দিয়ে পাই যায় তো তো অফ সিজন দে খাবো কারণে তো মহান কি করেছে বললে তো তাহান গিয়ে ট্রেনিং খান প্রোভাইড করেছে কেন পাইনএপল বনাবলে এনেকা হয় না মেশিনস খান বি প্রোভাইড করেছে তাহান গিয়ে এই কেনিং খান গ্রোলে না তো মহান সব সোসাইটি সেভেন সোসাইটিকে তো মহান ট্রেনিং দিছে প্লাস মেশিনারিজ খান প্রোভাইড করেছে এনেকা হয় না মার্কেটিং করেছে মহানলা সাপোর্ট এই আছে
1: তো আপনি মেশিনারি খান বি প্রভাইড করে তো আমি জানবলে পারিছে তো এই তো গভর্নমেন্ট লাস্ট সাইড পর কিনা তানরা মদত করেছে এই আমি অল্প জানবলে মন
0: সো স্টার্টিং দিয়ে তো ইঙ্গা থাকিছে মন ডিস্ট্রিক্ট বেশি 12 ডিস্ট্রিক্টস তো 13 ডিস্ট্রিক্টস সার্ভে গুছে আর এই তো সার্ভে গুলে রিসোর্সেস কান্দু রেজিস্টার অফ কোঅপারেটিভ সোসাইটিস ডিপার্টমেন্ট রাহে মন গে স্পন্সর গুনা মন আলাগ আলাগ ডিস্ট্রিক্ট সবতে বস্তি তিনটা চারটা ইঙ্গা ডিস্ট্রিক্টে ভিজিট করেছে আর তাদের সার্ভে গুয়া বেস্ট পারফর্মিং কোন সবসে ভাল কাম করেছে এই রিপোর্ট লুছে মান আর আহিনা সাবমিট করেছে মন অফিসে তো তাহান কইছে ঠিক আছে এইটান ভাল কাম করেছে মন স্পন্সর করে দেব মেশিন কিনলে সো দে তাহান আরও ভাল ভাল কাম করবো কারণে মেশিনস খান কি কি লইলে ভাল হব এইটান মান গিয়ে সুদিছে মহান তো সিন্স টেকনিক্যাল নলেজ আছে মহান না মহান এই পড়িছে তো মহান মেশিনস খান সব স্টাডি করি না বাহারা কুমা তো কাস্টমাইজ বি করেছে দে মেশিন ইনে তো নাপায় কুমা তো মন ডিজাইন করে না বানাইছে এইটান আর সি এস পরা হে স্পন্সর করি না তাহান স্কিমস কুমা আছে প্রভিশনস কুমা আছে এইটু আর স্পন্সর করি না এইটুলা নাম সোসাইটি পারফর্ম ভাল করে হানগে এইটু বাক করেছে
1: ঠিক আছে তো আমি খান আরও একটা কথা জানবলে মন থাকে তো এই তো আপনি খান এই তো এক্সপো আপনি খানলা ফার্স্ট এক্সপিরিয়েন্স আছে না আলাগ এক্সপো খান দেবে এক্সপিরিয়েন্স করে না এসে এই আর আমি জানাই দিলাম
0: ওকে ডিপার্টমেন্ট আলাগ আলাগ খান বি সিন্স মহান ইউথ আছে আর মহান ইঙা কাম করে তো বেশি প্রমোট করেছে মানিয়ে সো 2024 দেবি হর্ন বিলে তাহান সব স্পন্সর করেছে মানিয়ে স্টল হান চলাওলে আর এক্সপো চুতু মুতু থাকে হান দে অর সে ইভেন্টস আলাগ আলাগ কথা কলে হান দে না মানুষে সে এনকারেজ করলে হান ইঙা হান সবতে মানিয়ে অপরচুনিটি দিয়ে সো মান বি এতিয়াবার শিকে আছে হলি বি অপরচুনিটি দিয়েছে সো উইথ এভরি অপরচুনিটি মান বি শিকে আছে আর ইঙা এইটু তো মানে ফার্স্ট নহই দিয়েছে আর হোপফুলি লাস্ট বি নহব
1: আপনি আমি একটা ইউথ হওয়ার নিচনা আজিকালি জেনে আছে কি আনএমপ্লয়মেন্ট বেশি হয়ে যাইছে তো এনে সোসাইটিস ফর্ম করি না কিনা এই আনএমপ্লয়মেন্ট ফাইট করব আর কেনিয়া সোসাইটি খোলা হলে মন যা আছে এনকরেজমেন্ট ওয়ার্ডস কম দিব এই অল্প কই দিল
0: সব অনু জানিয়ে যে আনএমপ্লয়মেন্ট নাগাল্যান্ডে তো এট আ ভেরি হাই স্টেট হইনা আছে হলি বি মান বি ট্রাই করে আছে পারিছে কোন হয়ে মান বি হলি বি মান বি ইত্যাদি ট্রাই করার প্রসেস আছে ইউথ খান বেশি সব অনু গভর্নমেন্ট জব বিচারি আছে হলি বি প্রাইম মিনিস্টার বি একটাই আছে ইন্ডিয়াতে দশ জন ইলেকশন দিয়ে যাইলে একজন হে ওলাবো এই নিচনা এক্সাম দিয়ে আছে গভর্নমেন্ট জব তো বেশি পড়লে বি সব অনু তো পাস নব সব অনু জানিয়ে আছে এই কারণে মান ইউথ খান এনকারেজ করবো মন যাতে নট জাস্ট সোসাইটি একলা নহে হলে বি এন্টারপ্রেনিয়রশিপ বি হোক পড়ে ফার্মিং বি হোক পড়ে বিজনেস আলাগ আলাগ কিসিম কিসিম বেশি আছে ইটুয়ান এক্সপ্লোর করলে তো অ্যাভিনিউস বেশি আছে এসপেশলি নাগাল্যান্ডে তো গভর্নমেন্ট ডিপার্টমেন্ট বেশি হেল্প করবো মন যাচ্ছে ইউথ খান মন বি বেশি পাকা হয়েছে বেশি ভাল হওয়ার কারণে আর সি এস খান গভর্নমেন্ট খান মানে হেল্প করেছে ইঙ্গান হয়ে হলে বি ওয়ান অফ কাইন আছে মন ইঙ্গাম মান নিচনা করার মানুষ বেশি নাই এইটার কারণে মন বি গভর্নমেন্ট খান মানুষ সাপোর্ট করেছে মন বি এই তান হেল্প করার কারণে পারে আছে আর আই এম শিওর এনি ওয়ান ইউথ কোন হইলে বি ফার্মিং দে সেক্টর দে হই ফিশিং সেক্টর দে হই কি সেক্টর দে হইলে বি ইম্প্রুভ করবো যা যে গভর্নমেন্ট ইজ অলওয়েজ দে তাহান সাবসিডি খান হই গ্রান্ট খান হই স্কিমস আলাগ আলাগ বেশি আছে হেল্প করলে আই থিঙ্ক এই খান বি অফ করলে টাইম হয়েছে মান ইউথ খান বি
2: মই একটা মেসেজ দিব থাকা তো অপরচুনিটি নাই কই না না কবি অপরচুনিটি বেশি আছে নাগাল্যান্ডে না নিজে ক্রিয়েট কর লাগে আর কাম তো মান ডর কাম একলা না বিচারব লাগে ছুটো কাম বি মান ভ্যালু দিব লাগে আর হোয়াইট কলার জব একলা না বিচারি না ছুটো পর স্টার্ট করি না এনা ভ্যালু দিলে মানলা সোসাইটি খান গ্রো করব আর ইউথ খান বি ডর একলাতে না বিচারি কিনা ছুটো দিয়ে বি ভ্যালু দিব লাগে
1: তো আমি খান জেলা জানলে মন থাকে তো আপনি খান এই নাগাল্যান্ড কোঅপারেটিভ কনক্লেভ এক্সিবিশন কাম সেলস তে আহি না আপনি আলা এক্সপিরিয়েন্স কিনা থাকিছে এই অল্প জানাই দিলে পাও
0: ওকে এই তো থ্রি ডেজ লা ইভেন্ট একটা থাকিছে ইনিশিয়ালি তো মান তো ইয়াদে অ্যাজ পার্টিসিপেন্টস থাকিছে হলে বি কথা কলে মানুষ কথা কলে কারণে হে মাতিছে সামান বিকাউলে নয় হলে বি লাস্ট মিনিটে মানকে সাবি কোয়া তো ঠিক আছে কিনা সামান বি তিন দিন কারণে মান হে হলেও হো কিনা এইটুল হিসাবতে আনিয়া তো আজি থার্ড ডে আছে মান 90% 80-90% সামান তো বিকি যাইছে আর মান বি তালা রিজাল্ট তো মান হো ইঙ্গা তো ভাবি থাকে না হলে বেশি খুশি পাইছে মান ভাবনা ভাবে বেশি যাইছে আর এইটু এক্সপিরিয়েন্স বেশি খুশি পাইছে হলে বি অন টপ এইটু বারে বেশি খুশি পা তো আলাগ আলাগ সোসাইটি আলাগ আলাগ ডিস্ট্রিক্ট ফার ফ্লাং ভিলেজেস খান দেওয়া আহিছে আর তাহান কোয়েশন কিসিম কিসিম কোয়েশন সুদিছে আর মান ইন্টারেক্ট করিছে তো তাহানা প্রবলেম বি মান বেশি বুঝব পারিছে আর হেল্প করবো পারিছে না না জানে হলে বি মান ইয়াদে ইস্যুস কি ফেস করে আর সলিউশন কি থাকে এইটান মান মান আসাইতে কইছে তাহান বি বেশি খুশি পাই না শুনিছে এই কারণে এইটুহে সবচেয়ে খুশি পা তু কনক্লেভতে তো
1: ঠিক আছে তো আমি খান এতিয়া নাগাল্যান্ড কোঅপারেটিভ কনক্লেভ এক্সিবিশন কাম সেলস তাই না খাং কানেক্টে থেজা সেটিও চেয়ারম্যান নকমান ভাইস চেয়ারম্যান লোক বেশি ভাল কথা করে শুনব পারিছে আর বেশি এনকারেজিং কথা করে আমি খান জানলে পারিছে তো আমি খান আহিয়া কালি আর তারজন লোক করি না আর কথা ভাল করে শুনে লওয়া হব থ্যাংক ইউ
0: থ্যাংক ইউ
2: থ্যাংক ইউ
3: এতিয়া আমি খান হেলথ কেয়ার এন্ড প্রিভেন্টিভ মেজার্স এগেইনস্ট ডিজিজেস ইন পিগস এইটো লগা ওপরে কথা অল্প করে দিয়া শুনে লব লাইফ স্টক ফার্মিং পিগেরি খান তো ঠিক হেলথ কেয়ার আর ম্যানেজমেন্ট দিছে কইলে বেশি প্রফিটেবল আছে হইলে বি তার লগা বিমারী খান তো ঠিক সময়তে ম্যানেজ করিয়া নাই কইছে কইলে বেশি ডর লসতে গুছি যায় জানোয়ার খান লগা হেলথ তো ভাল রাখবলে কারণে আর বিমারী খান নালাগবলে কারণে তার লগা জায়গা তো সাফা রাখবলে লাগে কমন ডিজিজেস অফ পিগস গাউরি লগা বিমারী খান তো ব্যাকটেরিয়া ভাইরাসেস প্রোটোজোয়া নিউট্রিশনাল ডিফিসিয়েন্সিস পয়জনাস সাবস্টেন্সেস ইন্টারনাল আর এক্সটার্নাল প্যারাসাইটস এই খানপা ফিলাবলে পারে ব্যাকটেরিয়াল বিমারী খান লগা ভিতরে তো সোয়াইন ইরিসিপিলাস সোয়াইন ডাইসেন্টারি ইনফেকশিয়াস পলি আর্থ্রিটিস এই খান নিচনা আছে ভাইরাল আর মাইক্রোপ্লাজমা বিমারী লগা ভিতরে তো ক্লাসিক্যাল সোয়াইন ফিভার আফ্রিকান সোয়াইন ফিভার সোয়াইন ইনফ্লুয়েঞ্জা ইনজোটিক নিমোনিয়া সোয়াইন লগা ভেস্কুলার এসানথেমা গেস্ট্রো এন্টারিটিস যুন্তু ফিলি যায় এই খান নিচনা আছে হেলমিনি থাইসিস তো গাউরেলা একটা হেলথ প্রবলেম আছে যুন্তু লং ওয়ার্মস আসকারিস ওয়ার্ম এই খানপা ফেলায় নিউট্রিশনাল বিমারী লগা ভিতরে তো piglet anemia aro para

0: কেরাটোসিস এটু খান নিচনা আছে। এক্সটার্নেল প্যারাসাইটিক লাগা ভিতরে তো মাঙ্গি লাইস জিগার্স এটু খান নিচনা আছে। আমি খান গাওরি তো তার লাগা গাও কিনেগা বিয়া আছে কইনা জানিব পারিব কইলে সবসে আগে জেনারেল সায়েন্স ডাউনেস তার লাগা দানা খাবলে না পারি যা, জ্বর পড়া শ্বাস লওয়া আচানক পড়া মরি যা, তার লাগা গাও হালকা হয়ে যা আরো বিমারি লাগি যা এটু খান আছে। তার লাগা চামড়াতে সায়েন্স খান দেখিয়া তো তার লাগা চামড়া তো রেড হয়ে যাব আর ডিসকালারেশন হয়ে যাব, তার লাগা চুলি তো ওলা শুরু হয়ে যাব আর কুম্বা জায়গা খানতে তো টান হয়ে যাব, তার লাগা চামড়া তো খোঁজাব আর ক্রেক হওয়া শুরু হয়ে যাব। আলাক সায়েন্স খান তো লেমনেস খাসি কুড়িয়া এবনর্মাল নেসেল ডিসচার্জেস ডায়রিয়া ফিসেস আর এবর্শনস খান দে এবনর্মাল কন্টেন্ট নহইলে বি কালার এটু খান নিচনা আছে। আজি আমি খান লগা প্রোগ্রাম তো ইয়াতে পড়া শেষ করব, শুনি লওয়া সব মানুষকে খুশি জানাই দিয়া আছে, আহিয়া কালি নতুন কথা লই না লগ করিয়া হব।
1: FM Dragoban
2: 103 MHz
1: News, music and entertainment.
2: This is FM Dragoban
1: FM 103 MHz.
3: Hello lovelies, you are listening to our program on Rural Connect. For now, here at Agashwan FM Dragoban at 103 MHz. And now we have some time left for a couple of songs to listen to here at Local Talent, so I'm going to play that for you. First up, we have Setso with Don't You Cry, and it'll be followed by November Wind and Summertime by Murren and the Rustic Illusion. And that will be the songs for our program, Local Talents. I'll see you all again at 5 with Kaleidoscope, where we will be presenting to you episode 48 of The Green Gardens.

ফ্রাই করিয়া সময় তেল লাগা বেশি প্রপার্টিজ খান বদলি হয়ে যায় আর একে তেল তো বার বার চলাইলে টোটাল পলার কম্পাউন্ডস টিপিসি তো বানাই যায় ইটু কম্পাউন্ডস খান তো কাও কারণে বিয়া আছে আর ইটুপারা কিসিম বিমারি উলাই দে যুন্তু খান আছে হাইপারটেনশন এথিরোস্ক্লেরোসিস অ্যালজাইমার্স ডিজিজ আর লিভার বিমারি কনজিউমার্স খান লাগা হেলথ তো বাঁচাই কিনে রাখিব কারণে FSSAI পারা টিপিসি লাগা লিমিট তো 25% রাখি কিনে আছে আর ইটু লিমিট উপরতে ভেজিটেবল অয়েল তো না চলাব লাগে আপুনি লাগা হেলথ তো বাঁচাই কিনে রাখিবলে ইটু কদম খান লবি ফ্রাই করিবলে ভেজিটেবল অয়েল হি চলাবি পারিয়াতা কুকিং অয়েল তো একবার হি চলাবি খালুয়া ফ্রাই করি কেনে বাচিয়া তেল তো ফিল্টার করি কেনে খালি একবার হি চলাবি বাচি কেনে থাকা তেল তো দুই দিন ভিতরতে চলাই লবি সবজি তো কমতি টেম্পারেচারতে ফ্রাই করিবি তেল গরম করিয়া সময়তে তেল পারা ধুঙা উলাব না দিব লাগে ফ্রাই করিয়া সময়তে খালুয়া টুকরা খান তো কালা নোহা আগেতে বার বার উলাই থাকিবি ফ্রাই করিবলে কারণে ফ্রাইয়ার নহলিবি স্টেইনলেস স্টিল বর্তন হি চলাবি টেস্ট আর গুণ বিয়া না উলাব কারণে লোহা লাগা কারাই খান হি চলাবি ইটু জানকারি দিয়েছে স্টেট ফুড।

0: আর্টিফিশিয়াল সুগার আর ফুড গ্রেড অ্যাসিডস থাকে। একটু বেশি খাতু ওজন বেশি হয়ে যায়, ওবেসিটি, টাইপ টু ডায়াবেটিস আর দাঁত বিয়া হয়ে যায়, আর দাঁতে ইনফেকশন খান বি হয়ে যায়। একটু কার্বনেটেড বিভারেজেস খান খা বদলি লাসি, নারিয়াল পানি, সুগার ফ্রি স্মুদিস আর ফ্রেশ ফুড জুস খান খাইলে ভাল আছে, যুন্টু খান খাবলে বি ভাল আছে আর হেলদি বি আছে। একটু জানকারি দি আছে ফুড সেফটি নাগাল্যান্ড ডিপার্টমেন্ট অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার।
1: FM Dragoban
2: 103 MHz
1: News, music and entertainment.
2: This is FM Dragoban
1: FM 103 MHz.
3: Good evening dear listeners, this is Agashwani FM Dragoban presenting to you Kaleidoscope. Today at Kaleidoscope we have the program Green Gardens, episode 48, Connecting Communities, Conserving Nature. Green Gardens is your essential guide to a greener tomorrow. It raises awareness and provides comprehensive education to empower the community to protect Nagaland's natural environment. It is our weekly dose of nature, nurture and power for conservation. In Nagaland, forests are living spaces woven into the lives of communities, providing livelihood, identity and cultural belonging. From March 26 to 28, 2026, Sadoi Connect brought together a community to celebrate not just the beauty of nature, but the power of collective responsibility. This is the 848 episode of Green Guardians.

0: FM 드래곤밴 News, Music and Entertainment FM 103 MHz
1: Food intolerance or allergies laga symptoms do vomiting, diarrhea, pet bika, skin rashes, chehara jiba aro lips phulija, sas lobole duk pa khana se. Itu khan laga karan tu khalua kunba gaute namila karune hobo pare. Khalua packets te kunba ingredients gaute namila laga jankari khan likhi kina thakatu bhal para puri lobi. Itu likha khan tu iniga hobo pare may contain allergen, nohoilebi lactose free, gluten free. খালুয়া গাওতে নামিলা খানটো নাকিনিবি যোন খান লেকটোজ ইনটলারেন্ট আছে তাই খান দুধ আৰু দুধ পৰা বনা সামান খান নাখাব লাগে আৰু গ্লুটেন ইনটলারেন্ট থকা খানটো আটা ময়দা খান নাখাব লাগে খালুয়া পৰা এলার্জিক ৰিয়েকচনছ বেছি হলে ডক্টৰ লগতে চাই লবি ইটো জানকাৰী দি আছে ফুড সেফটি অথৰিটি নাগালেণ্ড
2: কুমচিন চাকি ইনিলো এইচ আই ভি এন এইডস ইয়েজা খেটনে কিনে চিগিন খল এইচ আই ভি কিসমি সুশ এন পানা চিপিউ চিন কিউ আনি
3: আইয়েজা হিপ খল আকম লাল সিক্স আকিরথি আশেষ দুচ কিউ এন কতাও মিশি কম লাল কখল এইচ আই ভি কিসমি রুকনাথা এন কথা লেথা মুঙ্গিউ আনি
2: নিং কক্তা লেখা কাহা কিউ ইয়ে খাশি খেনি নল
3: আসাই পৌয়ে নাগাল্যান্ড স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি বেচ নংলাও সেরচানি
4: ইংাদা এইচ আই ভি এলানি এইডস টংলান শিকু আজান জোথি নিশি তারো দিং চি ইয়াকচিয় এইচ আই ভি নচো নরি কথা কো কিয়ন এলান উসি খমচো সানচো পিয়া
5: শিকু শিয়াকচিয় এইচ আই ভি নচো নরি এচো কিয়ন জং খাপেনি লিছোপেনি ওসি ওখো ভালাই লানলো ছাকুঙ্গো গা সং গিয় জং খানালা
4: ছাকতং গুংদা উনলি না ভান দাও কালো
5: উনসি চান্দা সংজো নাগাল্যান্ড স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি ইয়াকচিয়ান দে পিয়ালা
6: মেতু গোর নি দে এইচ আই ভি মু এইডস প্রিভেনশন মু কন্ট্রোল অ্যাক্ট তিজে কেন মু গ্রেথ না তিজে থেজো এইচ আই ভি মু কা মু খবা কো ইয় কদ না খাস
7: কিয় থেজো হিয় বা হরি থক ফুল হাসে ক ফুল সিরোপে ক তো দারো জে কল মরি মাত্র ছয়ি কথি থেথি কল লাট্রে মরি মেশু ট্রে কতা কো খাই ক তোলা থিস
6: সনা উ কো থেক মো চে জ পথি খে
7: জে হি কো নাগাল্যান্ড স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি চে জো মু সে সিয়
0: FM Dragon Band
8: 103 MHz
0: News, Music and Entertainment
8: FM
0: 103 MHz

0: আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। মান ভাল ভাল গানা রিকুয়েস্ট করে আছে আপনি বা তো বেশি থ্যাংকস আজি রাতে কল করার কারণে। আপনি লাগিত বাজাই দিব জুড়ি না থাকবি মালাদে মহানলা সাথি তাইবার রিকুয়েস্ট করেছে মিস্টার ইন্ডিয়া লাগা গানা একটা বাজাই দিবি কইনা। তো মিস্টার ইন্ডিয়া লাগা গানা মান বারবার আছে বাজাই দিবল আছে বলে ইটু লাগিদে মান আর লাস্ট কল একটা লইল না দুইটা গানা ব্যাক টু ব্যাক বাজাই দিব। অলরাইট, হ্যালো
1: হ্যালো
0: গুড ইভিনিং।
1: হ্যালো নমস্তে দিদি।
0: হ্যাঁ নমস্তে জি, স্বাগত হে। আপ কহাঁ সে অর কোন বাত কর রহা হে আজ শাম?
1: গ্রাম হীরাপুর জেলা সিহোর মধ্য প্রদেশ সে ভগবান সিং পনমার বোল রহা হুঁ দিদি।
0: আচ্ছা ভগবান সিং জি স্বাগত, আর আজ শাম ক্যা গীত শুনা পছন্দ করেঙ্গে
1: দিদি? ফিল্ম কা নাম হে মাফিয়া ও গানে কে বোলে দিল ইয়ে পাগল দিল মেরা হর পল তুঝে আওয়াজ।
0: আচ্ছা, আগর হামারে পাস মাফিয়া ফিল্ম না হো তো কোই আলাগ ফিল্ম সে শুনা পছন্দ করেঙ্গে আপ?
1: হ্যাঁ দিদি, আপ বতা দিজিয়ে কোন সি ফিল্ম হে আপকে পাস? বই ফিল্ম নাই হে
0: মেরে পাস, ঢের সারি ফিল্ম হে, ঢের সারি ফিল্ম। তো আপ বতাইয়ে আপ, ওই ক্যা মে এক খুশি গীত বাজা দো, আর আপ কোন কোন কো ডেডিকেট করনা চাহতে হ্যায়? আপ ডেডিকেট কর সকতে হ্যায়, হাম বাজা দেঙ্গে এক সারপ্রাইজ কে লিয়ে।
1: উনকা নাম লেনা চাহেঙ্গে, অমল ভট্টাচার্য হে, অমল ভট্টাচার্য হে, বিমল ভট্টাচার্য, রমেশ প্রজাপতি হে, পূরণ বর্মা জি হে, রাকেশ জি শিমলা সে, আশুতোষ জি হে, অবিনাশ জি, প্রেম সিং সিসোদিয়া জি, কেশব সিং রাজপুত জি, রামবাবু শর্মা জি, মাঙ্গিলাল চন্দেল জি, ভাই কোন মুন্ডা জি, গঙ্গাধর জি, ইন সবকে সাথ মে চাহেঙ্গে দিদি, আপকো ডেডিকেট রহে।
0: থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো সময় নিকলতা যা রহা হ্যায়, হাম আপকে লিয়ে জরুর বাজায়েঙ্গে। শুক্রিয়া কল করনে কে লিয়ে, আর আপকা শাম জো হো ভো বরিয়া বালি শাম হো, হামারে সাথ জুড়ি রহিয়ে এফএম ট্র্যাগোপ্যান 103 মেগাহার্টজ পর। ধন্যবাদ। তো লিসনার্স খান ইদান থেইছে মহালা আজি শামলা কলার্স খান ইমান দমান স্টেজ করে আছে মহালা প্রোগ্রাম লাইভ ফোন ইন প্রোগ্রাম হইলিবি মান আরো ওয়াপাস আহিব পিছেরে হিন্দি ফিল্ম সংস 9:30 রে লুই না তো ইতো টাইম দে আরো লক পাবো হলি আজ কে লিয়ে বস ইতনাই। ফার্স্ট ডে মুই ভগবান সিং জি লা গানা বাজাই দিও, তার খুশি একটা ফিল্ম বা বাজাই দিও, তো রেস ফিল্ম বা জালিমা বাজাই দিয়েছে। আর নেক্সট মহালা কলার রিকোয়েস্ট করে দো মিস্টার ইন্ডিয়া লা ফিল্ম আছে, তো ফুল ফুল বাজাওলে না পারলে আদা আদা বাজাই দিও সব লা নাম রা। তো থ্যাংক ইউ ওয়ান্স এগেন কল করনে কে লিয়ে, বহুত হি মজা লাগা আপ সবসে বাতে করকে, আপকে গীত সুনকে, আর উম্মীদ করতি হুঁ নেক্সট টাইম ভি আপ কল করেঙ্গে আর এসে হাম ঢের সারে বাতে করেঙ্গে। লেকিন আজ কে লিয়ে বস ইতনা হি, যাতে যাতে বস ইহি কহনা চাহুঙ্গি, অ্যাজ অলওয়েজ ফ্রম মি টু ইউ ট্রাই।

0: Alrighty, lovelies. That was Ray with the song that I really love because there's a nice beat to it. It's Love Me Not here in our Western music program, RJ's Choice. And we have a listener here, Aman from Kohima, saying good evening, just tuned in. Welcome to our program, Aman. Glad to have you with us here. And I hope you will stick around till the end. Our program is going to be on air till 8:45 p.m. So plenty of music coming your way. And now let's listen to the next track, and that is Soda Bob by Saja Boys from the animation movie K-Bob Demon Hunters. But before I do that, I think I should take a, not I, but we collectively together as a group, as a family, let's take a commercial break, and I'll be back with the song, so stay tuned in.
1: আজিকালি কার্বনেটেড বিভারেজেস খান খাওয়া বেশি হয়ে যায় আছে স্পেশালি বাচ্চা খান আর নজওয়ান খান লাগার মাঝতে ইটু খাওয়া গাও নিমিতে ভাল নাই কিলে কইলে ইটু কার্বনেটেড বিভারেজেস খানতে ক্যালোরিজ বেশি থাকে আর নিউট্রিশন বি ইকু নাপায় কিলে কইলে ইটু ড্রিঙ্কস খানতে ভাইটামিনস আর মিনারেলস খান না থাকে রিসার্চ করা টাইমতে পাতু ইটু কার্বনেটেড বিভারেজেস খানতে হাই পার্সেন্ট আর্টিফিশিয়াল সুগার আর ফুড গ্রেড অ্যাসিডস থাকে ইটু বেশি খাওয়া ওজন বেশি হয়ে যায় ওবেসিটি টাইপ টু ডায়াবেটিস আর দাঁত বিয়া হয়ে যায় আর দাঁততে ইনফেকশন খান বি হয়ে যায় ইটু কার্বনেটেড বিভারেজেস খান খাওয়া বদলি লাসি নারিয়াল পানি সুগার ফ্রি স্মুদিস আর ফ্রেশ ফুড জুস খান খাইলে ভাল আছে যুন্টু খান খাবলে বি ভাল আছে আর হেলদি বি আছে ইটু জানকারি দি আছে ফুড সেফটি নাগাল্যান্ড ডিপার্টমেন্ট অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার
2: রেনোসচি পেটেকুরি এইচ আই ভি কেচু মেকা মুকি মেজে বা কেতাকো মেজে কেরগোলা এইচ আই ভি এন্ড এইডস প্রিভেনশন এন্ড কন্ট্রোল অ্যাক্ট টিচে নিকি নিদি থে নিয়ে হও সে পারশেতে
3: লিথকো কেফে লসকে প্র দারুকি কো মু মেছম হাতকো নু এইচ আই ভি থাও নু নু পু হো পেসে মুলি কি তুলা থে জো হাউসে পারশে
2: ইনকো কেচলা হনি হো ঠিকে চ বাকি মো কি জে পোচ লিখে
3: দিল্লি হাউ নাগাল্যান্ড স্টেট ইজ কন্ট্রোল সোসাইটি কি চানু ওরিয়া
4: FM Dragon Band
5: 103 MHz
4: News, music and entertainment
5: This is FM Dragon Band
4: FM 103 MHz